আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 1920-1948 শকাব্দ, 1423-1433 বঙ্গাব্দ, 11 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58 35 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: আকাশবাণী কৈলাসহর, অমৃতবাণী।
1: মনুষ্যে পশুধর্ম এবং জড়ধর্ম দুই আছে। পশুধর্ম হইতে স্বেচ্ছাচার জন্মে, যখন যাহা করিতে ইচ্ছা হইল তখনই তাহা করিতে প্রবৃত্ত হওয়া, তাহার ফলাফল বিচার না করা পশুর ধর্ম। ওই পশুভাবের ন্যূনতা সাধন আমাদিগের শাস্ত্রের একটি মুখ্য উদ্দেশ্য। শাস্ত্রের অভিপ্রায় মানুষ আপন উদ্দেশ্যের স্থিরতা, মনোযোগের ঐকান্তিকতা, চিত্তের প্রশস্ততা এবং শরীরের পটুতা সম্বর্ধন সহকারে সকল কাজ করেন। খাবার সামগ্রী দেখিলেই খাইলাম, শয়নের ইচ্ছা হইলেই শুইলাম, ক্রোধাদির প্রবৃত্তি হইলেই তদনুযায়ী কার্য করিলাম, এইরূপ যথেচ্ছ ব্যবহার আর্যশাস্ত্রের বিগর্হিত।

0: এগুলির নিবারণ শাস্ত্রাচারের সুপালন ভিন্ন আর কোনো প্রকারেই সুন্দর রূপে সিদ্ধ হয় না। শাস্ত্রাচারের পালনেই সত্ত্বগুণের সম্বর্ধন হইয়া ওই সকল রজগুণ সম্ভূত দোষের পরিহার হইতে পারে। মনুষ্যে যে জড়ধর্ম আছে তাহার অতি সুস্পষ্ট লক্ষণ তাহার আলস্য। শাস্ত্রাচার আলস্য নাশ করে। শাস্ত্রকর্তৃক সমস্ত জীবিতকালের উপযোগী বিশেষ বিশেষ কার্যের নির্দেশ হওয়াতে জড়তা প্রাপ্তির অবসর থাকে না। আবার শাস্ত্র বিনির্দিষ্ট কাজগুলি এইরূপ যে তাহাদের যথোচিত সাধনে সাধারণত শরীরের বলবত্তা এবং তেজস্বিতার বৃদ্ধি হয়। শাস্ত্র একবারও আমাদিগকে একান্ত আলগা হইয়া পড়িতে দেন না, যথোচিত কালে এবং যথাযোগ্য অবস্থায় আমাদিগকে আহার বিহার নিদ্রাদি সেবন করিতে বিধি প্রদান করেন। কিন্তু লোভ সুখেচ্ছা অথবা আলস্যের বশীভূত হইয়া কিছুই করিতে দেন না। শাস্ত্রাচারের এই জড়তানাশক গুণটির প্রতি তাদৃশ লক্ষ্য না করিয়া ইহার স্বেচ্ছাচার নিবারণের প্রতি সমধিক দৃষ্টি করা হয়। সেই জন্য দুইটি আপত্তির উত্থাপন হইয়া থাকে। কেহ বলেন, শাস্ত্রাচার সমস্ত প্রবৃত্তির পথ একেবারেই রুদ্ধ করিয়া দেন, মনুষ্যের জীবনে কিছুমাত্র তেজস্বিতা থাকিতে দেন না, মনুষ্যকে নির্জীববধ করিয়া ফেলেন। শাস্ত্রাচারের সম্বন্ধে এইরূপ একটি ভ্রম কখনো কখনো হইয়া থাকে। তাহার একটি কারণ, শাস্ত্রাচারের জড়তা নাশক এবং তেজস্বিতা সাধক গুণের প্রতি লক্ষ্য না করা। অপর কারণ, শাস্ত্রাচারের মধ্যে গৃহস্থ কর্তব্যে এবং বানপ্রস্থাদির কর্তব্যে যে পার্থক্য আছে তাহার অনুধাবন না করা। গৃহস্থাশ্রমের পক্ষে শরীরের পীড়ন বা ক্ষয় করা শাস্ত্রে নিষিদ্ধ। পূর্বকার লোকেরা অধিক পরিমাণে শাস্ত্রাচার পালন করিতেন, তাহাদের আহার অধিক, বল অধিক এবং আয়ুষ্মত্তা অধিক ছিল। তাহাদের ইন্দ্রিয়গণ এখনকার শাস্ত্রাচারবিহীন অলস দিগের ইন্দ্রিয়গণের ন্যায় বলহীন এবং অকর্মণ্য হইত না। অপর কেহ কেহ বলেন যে শাস্ত্রীয় বিধি সকল আমাদিগকে অশেষ বন্ধনে সম্বদ্ধ করিয়া ফেলিয়াছে, উহা একেবারেই আমাদিগের স্বাধীনতা বিলুপ্ত করিয়াছে। কিন্তু শাস্ত্রাচার স্বাধীনতা নষ্ট করে না, উহার দ্বারা জড়তার হ্রাস হওয়াতে প্রকৃত স্বাধীনতার বৃদ্ধি হয়। একটি সামান্য দৃষ্টান্ত দেওয়া যাইতেছে। শীতকালে যখন প্রাতে নিদ্রাভঙ্গ হয় অনেকেই শয্যা ত্যাগ করিয়া উঠিতে পারেন না। রৌদ্র প্রখর হইলে তবে উঠেন, হয়তো বিছানায় বসিয়াই তামাক এবং চা খান। সমস্ত দিন তাহাদের শরীরে এক প্রকার জড়তা থাকিয়া যায়। কিন্তু যাহারা শাস্ত্রের বিধি পালনপূর্বক নিদ্রাভঙ্গ হইলেই ঈশ্বর স্মরণ করিয়া শয্যা ত্যাগ করেন এবং প্রাতকৃত্য সম্পন্ন করত স্নান করিয়া আইসেন, তাহাদের শীত ভীতি থাকে না, জড়তা থাকে না, সজীবতা এবং কার্যক্ষমতা উদ্রিক্ত হয় এবং সমস্ত দিন স্বচ্ছন্দে যায়। ওই দুই প্রকার লোকের মধ্যে কাহারা স্বাধীন, শীতভীতিরা না প্রাতস্নায়ীরা? বিশেষ ভাবিয়া দেখিলে পৃথিবীর কোথাও সম্পূর্ণ স্বাধীনতা দেখিতে পাওয়া যায় না। মনুষ্য হয় সামান্য প্রবৃত্তির না হয় বিধি ব্যবস্থার বশ হইয়া থাকে। এ দুয়ের মধ্যে অবিচারিত প্রবৃত্তির বশ হওয়া অপেক্ষা বিচারিত বিধির বশ হওয়াই শ্রেয়।
1: ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী বাণী জয়রাম।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত, সকাল সাতটায় 7:10 বাজে ভক্তি সুধা অনুষ্ঠানে।

দেখবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45, সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান, 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতীয় অনুষ্ঠান, বেলা 12:00 অনুষ্ঠান পরিচিতি, 12:05 ছোট্ট সোনাবন্ধুদের অনুষ্ঠান শিশুমেলা, হিন্দি ছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের 1:05 আবারও শুনবেন হ্যালো অনুরোধ, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 মা বোনেদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের 2:15 শুনবেন আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত 2:30 এবং নজরুল গীতি 2:45 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 3:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান, সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, 6:30 সীমান্ত থেকে, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 বিজ্ঞান ভাবনা, নজরুল গীতি 8:30, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের 9:15 অনুষ্ঠান বিনোদন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। আমার সব সময় মনে হয়, সভ্যতা ও শিক্ষার সূচনা লগ্ন থেকে যদি ছেলে মেয়ে উভয়কেই পঠন পাঠনের সমান সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো বৈষম্যটা

তো না, হয়তো, হ্যাঁ হয়তো বা। কন্যা সন্তান জন্মালে পরিবারের লোকজন এমনকি বাবা মাও অসন্তুষ্ট হন। এই অন্ধকার কাল এখনো কাটেনি। শিশুকন্যাটিকে মানুষের মর্যাদায়, আদরে, যত্নে বড় করে তুলুন। এই মাটির পৃথিবীতে তার গুরুত্ব উপলব্ধি করুন। আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে? আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস, উদযাপন সার্থক হোক, সফল হোক। লেখক, ঔপন্যাসিক, সম্পাদক, অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1877 খ্রিস্টাব্দের আজকের দিনে। বাংলা বিশ্বকোষের প্রণেতা নগেন্দ্রনাথ বসু প্রয়াত হন 1938 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর। আনন্দ, শোলে, জঞ্জির, অমর আকবর, অ্যান্টনি, মুকদ্দর কা সিকান্দার, শাহিনশাহ, কুলি, পা, পিকু এবং আরও জনপ্রিয় ছবির স্বনামধন্য অভিনেতা অমিতাভ বচ্চন। চিরতরুণ এই অভিনেতার জন্মদিনে আমাদের শুভেচ্ছা। আপনি এমনই থাকুন, ভালো থাকুন। 1942 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর জন্ম অমিতাভ বচ্চনের। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম। দিল্লিতে জনতার জনজোয়ার, দিল্লিতে আটক মানিক সরকার, জিতেন চৌধুরী। ক্যান্সারের ওষুধের দাম 70% কমাতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। শুরু হলো দেবী পক্ষ। ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন প্যাঁচার ডহর জলাশয়ের পুনর্বিকাশের লক্ষ্যে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তা এবং মৎস্য দপ্তরের উদ্যোগে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রঞ্জি ট্রফি, শক্তিশালী হায়দ্রাবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে রাজ্য দল। জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলেছে ত্রিপুরা। অনূর্ধ্ব 19, শঙ্খনীল, দেবজ্যোতি এবং দীপ দুরন্ত। নেশাবিরোধী প্রাইজ মানি ফুটবলে চ্যাম্পিয়ন কুলুবাড়ি একাদশ। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার খেলার খবর। রাশিয়াকে চ্যালেঞ্জ জানাতে তৈরি লিন্ডারা। হাজার গোলের আরও কাছে CR7। জাতীয় দলে নির্বাসিত হওয়ার পথে রোনাল্ডো। জয় দিয়ে শুরু বেঙ্গালুরুর, গোয়াকে রুখে দিল চেন্নাই। ইন্দোরে ভারত ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20, ব্যাটিংয়ের স্বর্গে টসই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ দিল্লি, রঞ্জিতে অভিযান শুরু করছে বাংলা। IPL নিয়ে বৈঠক 15ই অক্টোবর। নর্থ ইস্ট ম্যাচ খেলতে আজ গুয়াহাটি যাচ্ছে মোহনবাগান। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে কর্মখালি বিজ্ঞপ্তি। পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ অ্যাসিস্ট্যান্ট, কেন্দ্রীয় শক্তি গবেষণা, শূন্যপদ 110টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু, গ্রাজুয়েট অর্থাৎ BA, BCom, BSc, BBA, BCA, BE, BTech, LLB ইত্যাদি পাশ। বয়স 18 থেকে 35 বছর। নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 12ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মেধাভিত্তিক বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম নার্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট,

রেল মন্ত্রক, শূন্যপদ 590টি, শিক্ষাগত যোগ্যতা জিএনএম, বিএসসি, বি ফার্মা ইত্যাদি, নির্দিষ্ট বিষয় নিয়ে পাস, বয়স 18 থেকে 40 বছর, নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 অক্টোবর, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে, কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে, তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম কনসালটেন্ট অ্যাসোসিয়েট ত্রিপুরা IFT, শূন্যপদ 12টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি পিজি পাস, বয়স 18 থেকে 50 বছর, নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 অক্টোবর, বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম এক্সিকিউটিভ ট্রেনিং কর্পোরেট সেক্টর, শিক্ষাগত যোগ্যতা বিএসসি বিই বিটেক পাস, গেট স্কোরে অগ্রাধিকার রয়েছে, বয়স অনূর্ধ্ব 28 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 অক্টোবর, বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদ জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইত্যাদি, রেল মন্ত্রক, শূন্যপদ 146টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ITI, ডিপ্লোমা ডিগ্রি পাস, রেলে কর্মরতদের বিশেষ অগ্রাধিকার রয়েছে, বয়স 18 থেকে 47 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 অক্টোবর, বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। শুনলেন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 14 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং প্রায় শুষ্ক থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 22 থেকে 23 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% হতে পারে। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ইতস্তত বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি চলাকালীন সময়ে কৃষকদের সব ধরনের কীটনাশক ও সার প্রয়োগ এবং ফসল সংগ্রহের কাজ স্থগিত রাখতে হবে। বৃষ্টিতে যাতে জমিতে জল জমে না থাকে সেজন্য উপযুক্ত জল নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। আবহাওয়া পরিষ্কার হওয়ার সুযোগ কাজে লাগিয়ে রবি শস্যের জন্য জমি প্রস্তুত করুন এবং সংগ্রহ করা ফসল শুকিয়ে নিন। বজ্রপাতের সময় গবাদি পশুকে নিরাপদ রাখতে তাদের ঘরের ভেতরে রাখুন এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় পশুর থাকার জায়গা পরিষ্কার ও শুষ্ক রাখুন। আগামী 14 অক্টোবর পর্যন্ত আকাশ প্রায় পরিষ্কার এবং আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। কৃষকেরা কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে কীটনাশক ও সার প্রয়োগ এবং ফসল সংগ্রহের কাজ চালিয়ে যেতে পারেন। শুষ্ক আবহাওয়ার এই সুযোগ কাজে লাগিয়ে আসন্ন রবি শস্যের জন্য জমি তৈরির কাজ ত্বরান্বিত করুন এবং খোলা জায়গায় ফসল ভালোভাবে শুকিয়ে নিন। যেহেতু উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই প্রয়োজনে নিয়মিত সেচ ব্যবস্থা বজায় রাখুন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গবাদি পশুর থাকার জায়গা পরিষ্কার এবং পর্যাপ্ত বাতাস চলাচলের উপযোগী রাখা নিশ্চিত করুন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ।

শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর ভক্তি সুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। শিল্পী অনুরাধা পড়োয়াল এবং হরিহরণ।

ভক্তিসুধা অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতে শিল্পী অনুরাধা পাড়োয়াল এবং হরিহরন। আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:50। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ করতে ও সমঝোতা করতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডোরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামোর প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। উদ্বোধন পর্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পৌরহ্রদের কাছে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরে দর্শন করে পূজা করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সংগমে 15টি রাজ্য প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। সেই আলোচনায় অভিজ্ঞতা বিনিময়, কৃষি উৎপাদনশীলতা, কৃষিক্ষেত্রে বাজার ও আয় বৃদ্ধির সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ায় আদিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এর G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive, and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয় গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। নমখার থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষামণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজের উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য যুব সমাজকে স্বাস্থ্য সচেতন

এবং মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করা। উত্তর রেলওয়ে জানিয়েছে আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে গতকাল রাত 10টা পর্যন্ত

0: ট্রেনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে গতকাল রাত 10টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতারাম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুইলান মার্গ, গোলডাকখানা, প্যাটেল চক, মান্ডি হাউস, ভাইরন রোড, রিং রোড টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এর বিষয় শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর OHCHR যে উদ্বেগ প্রকাশ করেছে তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনিচ্ছাকৃত হস্তক্ষেপের সামিল বলে ভারত জানিয়েছে। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটির উচিত অন্যান্য জায়গায় বিক্ষোভের বিষয়েও মনোযোগ দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে বলেও স্থায়ী মিশন তার বিবৃতিতে জানিয়েছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা এবং সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন একজন নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের নির্বাচন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক বার্তায় কয়েকদিন আগে তিনি জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বিশ্ববাজারে 3 লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে এবং আগামী মাসগুলিতে সেই সরবরাহের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও অনুরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা। এছাড়া আজ উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ এবং গোয়ার কিছু কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন PCF সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে।

আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-3453797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলমিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনামাল্লী ও ভাদাপালানের মধ্যে 14.5 কিলোমিটার মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করতে চেন্নাই সফরে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। তিনি মেট্রো রেলে পোরুর থেকে পুনামাল্লী পর্যন্ত যাত্রা শুরু করবেন এবং পোরুর বাইপাস স্টেশনে ফিরে আসবেন। পোরুর হ্রদের কাছে জলকান্দেশ্বর শিব মন্দিরে দর্শন ও পূজায় তাঁর অংশগ্রহণের কথাও রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রী আইআইটি মাদ্রাজের ব্রেইন সেন্টার পরিদর্শন করবেন। এরপর চেন্নাই কনভেনশন সেন্টারে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আজ জয়গোপাল গারুদিয়া উদযাপনেও যোগ দেবেন। রাজ্যে 21টি পুরসংস্থার আসন্ন নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 17ই অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 4ঠা নভেম্বর। উল্লেখ্য, 21টি পুরসংস্থার খসড়া ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 6,31,388 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সারা রাজ্যে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। গতকাল এডিনগর পুলিশ গ্রাউন্ডে সড়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে তিনি সড়ক নিরাপত্তা সামগ্রী, ব্রেথ এনালাইজার, ট্রলি ব্যারিকেড, হেলমেট, রেইনকোট, রিফ্লেকটিভ জ্যাকেট, রোড ডিভাইডার পোল ইত্যাদি প্রদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সড়ক সুরক্ষার সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য 2024 সালের তুলনায় 2025 সালে পথ দুর্ঘটনা 9% এবং মারাত্মক দুর্ঘটনা 15% হ্রাস পেয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও প্রায় 13% কমেছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, পরিবহন পরিষেবাকে আরও সুশৃঙ্খল, যাত্রীবান্ধব ও বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল পরিবহন দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালক ভাইদের মধ্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। অতিথি দেব ভবর মতো চিরন্তন ভারতীয় আদর্শকে পাথেয় করে প্রত্যেক যাত্রী ও পর্যটকের জন্য সৌজন্যপূর্ণ, মার্জিত ও সহযোগিতামূলক আচরণ করার জন্য প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালকদের তিনি আহ্বান জানান। আগামী 13-17 অক্টোবর আগরতলার দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ র্যালি আয়োজিত হবে। 5 দিনব্যাপী এই নিয়োগ র্যালিতে অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। গতকাল ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, প্রত্যেকদিন ভোর 5টা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের তরুণদের র্যালিতে অংশ নিতে আহ্বান করা হয়েছে। শব্দদূষণ রুখতে পুজো উদ্যোক্তাদের নিয়ে রাজ্যজুড়ে সচেতনতা অনুষ্ঠান করবে আইনসেবা কর্তৃপক্ষ। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়ের নির্দেশে সর্বে ভবন্তু সুখিনা, অর্থাৎ সকলেই সুখী ও মঙ্গলময় থাকুন নামে বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে জেলা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নেওয়া হবে। এর উদ্দেশ্য হল পুজোর আনন্দে শব্দের দাপট যেন কারো প্রাণের সম্প্রতি উত্তরপ্রদেশে ডিজের তীব্র শব্দ ও কম্পনের ফলে 7 বছরের এক শিশুর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর ঘটনার খবর সামনে আসার পর শব্দ দূষণ রোধে আইনি সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে এই ম্যাচটি হবে। মণিশঙ্কর মুরাসিং এর নেতৃত্বে রাজ্যদল এই ম্যাচে লড়াই করবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস।

শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55। ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্বজারী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিষ্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাংবাং ত্রিপুরা গনাঙ্গুই আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই যাবি দো কেম্প সাক হামনগো দায় নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দো নিখুন চুগুই দংখে দিনই ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নি আয়ুষ্মান কার্ড নামে মাননাই সাপ হাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি মুকুম তেই পো কাহামকে সিনানি বাকে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেবর্মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি পুনামাল্লিতে বাদা পালানি নিবিশিং তীব্র 2.2 কিলোমিটার কলক মেট্রো রেল লাইক সুমুংন চেঙ্গে রানাবাগে চেন্নাইও থাঙ্গানো ও মেলো ব ভিডিও কনফারেন্স নিয়াক্তে অমৃত বারর স্টেশন কাইবানো সঞ্চয় রুয়ানো ব মেট্রো রেল বাই পূর্ণি সিমি পুনামাল্লি জরা থাঙ্গানো তে পুরো বাইপাস স্টেশন কিফিলে ফায়ানো তামিলনাড়ু মন্ত্রী অকরা সি জোসেফ বিজয় চেন্নাইও মন্ত্রী বখরক নি মেলো মানজাগানো মন্ত্রী বখরক আইআইটি মাদ্রাস নি ব্র্যান্ড সেন্টার ন গুড়ি নায়ানো আবনি উল মন্ত্রী বখরক চেন্নাই কনভেনশন সেন্টার তাংবুতাং কিসাশকনীয় হলংথং কাইরওয়ান হাস্তিনি কাই নিজি শাহ আউলি মথানী বুসকাং চংবাড়ি বাকে সংসাগ্রামা বুট রাই রগনি বুমং বুতং নতুয়ে সানমুং তৈ কেবেং মুং রগ্ন ইয়াচাকানী সামুং মিয়া পাইসুখা সানমুং তৈ কেবেং মুং রগ্নি কক রাজাগানো অক্টোবর তালনি সাল স্নি পাইথাক মুং বুতং কারি জাগানো বুসকাং নভেম্বর তালনি সাল ব্রয় খুরজাইমানো নৈজি শাহ আউলি মথানী সংসাগ্রামা বুমুং বুতাঙ্গ বুট রাই টঙ্গ খরক ডক রা সাই থামচি সা সাই থামরা চারচি চার মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং হাস্তে গনাঙ্গে ট্রাফিক বেখ্রেপনতে ব যাই যাইখে খ্লাইনানি চেতন নাহারখা মিয়া এডিনগর পুলিশ গ্রাউন্ড লাহার নাইমুথাংনি মানিকনে বাগমা মেলো ব অকক শাখা মন্ত্রী অক্রা শাখা হাস্তিনি আগিনি সেলাই লাহার দেরামুং রাও ও চিথাম কমিখা মন্ত্রী অক্রা তেব শাখা ট্রাফিক বেখ্রেপ নিয়ে হামক্রাইনি বাগে তাং সেপ্ন তেব গবাংখে সামুঙ্গ ফুনাংনা নাঙ্গানো লাহার দেরা থতক থাই রগ্ন সায়ে পুলিশ গুড়ি গুড়ি বই মরগৈ টংনা নাংনায় হর ইয়াং উয়াং কে সাথায় মালখুং পার্কিং ন কেবেঙ্গৈ পুলিশ নাইখুংন ইয়া প্রিকরাক রমনা বাগে মন্ত্রী অক্রা দাগিখা রেকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা রেকামুংনি সেবসাবনতে বহামক্রাই খ্লাইনা বাই বাকসা বেড়াইনাই রগনি মোথামুংনি ককনো ওয়ানসুগৈ হাপাং সামুং তাঙি দঙ্গ মিয়া রেকামুং নাইখুংনি চেতন বাই এমবিবি বীরখুং খলাও প্রিপেড ট্যাক্সি তাই অটো রিক্সা চালকনাই রগনি বিশিঙ্গ ইউনিফর্ম বাকমুংনি পান্ডাও কক নারকনা থাঙে ব অকক শাখা অতিথি দেব বহাই ওয়ানসুখুমুংন ভারতনি ফুনুকজাক লামাও যত থাংলাইসু খ্লাইনাইতে বেড়াইনাই রগ্ন চুবানানি বাকে প্রিপেড ট্যাক্সি তাই অটো রিক্সা চালকনাই রগ্ন ব কবখা বুসকাং সালচি থামনি সিমে সাল স্নি অক্টোবর আগরতলানী দশর দেব স্পোর্টস কমপ্লেক্স ভারতনি সেঙ্করাক অগ্নিবীর আচক থায় চিটকনা বাকে রেলি সংসার জাগানো সালবার রমই চলিনাই ও রেলিনি বিশিংতে অগ্নিবীর আচক থাইনি বাকে যত সামুং বুতাং পায়েন মিয়া ভারতনি সেঙ্করাক বাহিনী খুফং শাখা শালব্রুম ন আইচুক দাম্বানি সিমে ও সামুং বুতাং গানো হাস্তিনি শিকলারগ্ন ও রেলিও গ্রংনানি বাকে কবক জাখা খরাং দেরামুংকা সুনানি বাকে অসা কাইনাই রগ্নতে হাস্তে গনাঙ্গে হজাকমুংনি পান্ডা ক্লাইনানি হাস্তে কেরং চুবানাই মথানি বখাকতে মথানি টাংকরা বেদপ্রতিম দেবর্মা মিয়া শাখা এক্সিকিউটিভ চেয়ারম্যান কেরং ক্রং ডক্টর টি অমরনাথ গৌরনি দাগি মুংবাই যতন তংথকনাতে কাহাম তংথুন ও ককবু বাকনতেই ন হজাকমুং বাংনানি ওয়ানসুকমুং নাহার জাখা ত্রিপুরাতে হায়দ্রাবাদনি বিশিং রঞ্জি ট্রফিনি সালব্রীনি থংমুঙ্গ তিনি সিমি অঙ্গানো হায়দ্রাবাদনি জিমখানা থংখলাও ও থংমুং অঙ্গানো মণিশঙ্কর মুরাসিংনি তৈফাংবাই হাস্তে বদল ও বাতাইমুঙ্গ থংগানো নবার তৈবার নাইখুংনি বখাকতে সাজাকা তিনি নখা কিসাসং মোনাকজাক তঙ্গানো

আস্তে নেকি শাসক ঠাই রগ ফেরাঙ্গ ওয়াতে ওয়াইমানো দিনে সাকানি তুমারে টঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনে আইচুগো তুমারে টঙ্কা নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস কক্তমা তাবুনি বাগে অরণ্য পাইখ্যা উল্লি কক্তমা আওয়াই এঙ্গানো তিনি হরনি দামসিনী সতী ব্রেচি বাওয়া।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনলেন বাংলায় স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী আগরতলা। এখন রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং শ্যামল মিত্রর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন আধুনিক গান, প্রথম শিল্পী শুভমিতা।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। দুপুর 12:05 শুনবেন ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা, 12:30 হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর, হ্যালো অনুরোধ, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, এরপর 1:05 আবারও হ্যালো অনুরোধের বাকি অংশ, 1:30

বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 মহিলা মহল, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, 2:45 নজরুলগীতি। বিকেল 3টে দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 থেকে আবারও বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থীর আসরে রবিবারের আড্ডা। 6:30 প্রান্তিক জনগোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সীমান্ত থেকে। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:05 বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান, 8:30 নজরুলগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লোকগীতি, 10:20 বিশ্ব সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং এরই সঙ্গে 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কুইলা শহর।

প্রথমে আমরা শুভেচ্ছা জানাই দূরের এবং কাছের বন্ধুদের। আজ আমরা কুমারঘাটের শিল্পীবৃন্দ একত্রিত হয়েছি শিশুমেলা অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন রকমের গান শুনিয়ে আনন্দ দেবার জন্য। আমাদের সাথে আজ যারা শিল্পী হিসেবে সঙ্গে আছে তারা হলো রিমি আচার্য, পাঞ্চালী দেবনাথ, দেবাঞ্জনা পাল, স্নিগ্ধা আচার্য, নিকিতা

0: নন্দ, সুপ্রজ্যোতি গোস্বামী এবং অদ্রিজা দে।
1: বাংলা বড় মধুর, এই তিন অক্ষরের শব্দটি। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাংলায় কথা বলি, বাংলার জল, মাটি, বাতাস আমাদের বড় আপন। আমরা বাংলা মায়ের সন্তান, বাংলা আমাদের মাতৃভূমি। আমরা গর্ববোধ করি যে আমরা বাঙালি, তাই বারবার আমরা এই বাংলায় ফিরে আসতে চাই, বাংলার বুকে জন্ম নিতে চাই।

প্রেমের জোয়ারে ভালোবাসার পাল তুলে দিয়ে নদীর স্রোতে দোলা লাগায় যে নদী মাতৃক আবেগ, সেই আবেগে ফেসে যাওয়া মানুষের জীবনের সুন্দর মিঠে সুর পায়। দোল দোল দোল, তোল পাল তোল গানে।

টাং থিতাং। মাদলের তালে তালে আনন্দে উছলে পড়ার ডাক আসে, মাঠের ধরা তলে হাসির কলরোলে নতুন জীবন গড়ে তোলার আহ্বান শোনা যায়। চাঁদের সীমানায় মেঘের গুরু গুরু গর্জন, বর্গের হাঁক সব উপেক্ষা করে কোমর বেঁধে ছুটে আসতে হবে চম্পার পারুল বনের রাগে।

উত্তর পূর্বাঞ্চলের সাত বোনের এক বোন আসাম, তা আমরা সবাই জানি। সেই আসামের পাহাড়িয়া আহ্বানে ছুটে চলেছে কর্মজীবী মানুষের মন। স্বপ্ন দেখায় সেই পাহাড়ের চা বাগানের ডাক,

আমাদের সাথে আজ যারা শিল্পী হিসেবে সঙ্গে আছে তারা হলো রিমি আচার্য, পাঞ্চালী দেবনাথ, দেবাঞ্জনা পাল, স্নিগ্ধা আচার্য, নিকিতা চন্দ, সুপ্রজ্যোতি গোস্বামী এবং অদ্রিজা দে।

এতক্ষণ শুনলেন ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। এ অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ।

শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে আমাদের আকাশবাণী কৈলা শহর কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে এ সপ্তাহের হ্যালো অনুরোধ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। 03824295192 নাম্বারটি ডায়াল করে কথা বলতে হবে গান শুনবার জন্যে। এবং অবশ্যই বলতে হবে একটা সিক্রেট কোড অনুষ্ঠানের নিয়ম অনুসারে। প্রথমে গানের অনুরোধটা বলবেন, নাম ঠিকানা বলে, তারপর প্রাসঙ্গিক কোনো কথা থাকলে ছোট্ট করে বলতে পারেন। আজ সংক্ষেপ

শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্তসিন্ধু কল্লল রোল বেজেছে সপ্ততারে, জননী এসেছে দ্বারে। আমাদের মহামায়া দেবী জননী, তিনি আমাদের দ্বার প্রান্তে এসে গেছেন, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে পেঁজা তুলো মেঘ, নদী পারে বা মাঠের ধারে কাশ ফুলের সেই জানান দিচ্ছে মা এসেছেন। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষা করছি। গতকাল আমরা মাতৃপক্ষের সূচনা করলাম মহালয়ার পূর্ণ প্রভাতে। তো এই আবহে আজকে আমাদের এই অনুষ্ঠান, এবং যে লাইন দুটো উচ্চারণ করলাম এটা আপনারা শুনেছেন গান হিসেবে, আগমনী গান। আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, এই প্রথম লাইনটা রাখতে চাইছি। যতটা পারেন আপনারা বলবেন, যে যতটা পারেন, মনে যদি না থাকে লিখেও রাখতে পারেন, বলতে সুবিধে হবে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, জননী এসেছে দ্বারে এটা বললেও হবে, বা শঙ্খে শঙ্খে মঙ্গল গাও এটা বললেও চলবে, পুরো লাইনটা বললেও চলবে, যে যতটা পারেন বলবেন। আজকের সিক্রেট কোড, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। তাহলে চলুন শুরু করে দিই আমরা আমাদের এ সপ্তাহের হ্যালো অনুরোধ।

0: নমস্কার দাদা ভাই।
1: নমস্কার, বলুন।
0: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
1: আচ্ছা,
0: আজকে সিক্রেট কোড হলো জননী এসেছে দ্বারে। আর আজকে আমি গান শুনবো, যেহেতু দুর্গাপূজা খুব কাছেই চলে এসছে, তো আজকে আমি দেবীরই একটা আমি গান শুনবো। ছবির নাম সরাক্ষে সুন্দর, আর গানের কলি হচ্ছে দেবী মাতা রানী।
1: আচ্ছা,
0: ঈশ্বরদার লতাজি গিয়েছেন। আর আমার সঙ্গে জহর দাদা, প্রেমজি দাদা, অবিনাশ ভাই, বরুণ দাদা, বুলটি দিদি ভাই, আর পশ্চিমবঙ্গ থেকে লালন ভাই, বাদল ভাই, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
1: ঠিক আছে, নমস্কার, আপনি ভালো থাকুন।

0: যে অনুষ্ঠানটা খুবই মানে একটা আইকনিক অনুষ্ঠান, সেখানে সিক্রেট কোড বলতে হয় ঠিকঠাক ভাবে আর বলে প্রবেশ করতে হয়, আর যদিও বা অনেকটা ভুলও হয়ে যায় বেশিরভাগ বললে চলবে। যাই হোক, এটা আপনি বলে দিয়েছেন। আর আজকে গানটা শুনতে চাই, খুব একটা মানে কি বলবো, খুব একটা অবশ্যই মানে একবারে হৃদয় উছলানো একটা গান, খুব ভালো গান, হিন্দি ছবি তুম মিলে দিল খেলে আর ছবিটার নাম, আর গানটা গিয়েছেন অবশ্যই কুমার শানু সাথে বোধহয় অলকা ইয়াগনিকজি। তুমিলে দিল খেলে ওর জিনে কা জিনে কো ক্যা চাইয়ে, এরকম গানটা। তুমিলে দিল খেলে ওর জিনে কো ক্যা চাইয়ে, এরকম গানটা। আর এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার খুব প্রিয় বন্ধু আমাদের প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তারপর আমার ছোট ভাই মিঠুন চক্রবর্তী, তারপর সুমন মোহরি, বিশ্বজিৎ পাল, কাজল মালাকার, সজল মালাকার, কার্তিক মালাকার, দেবজিৎ দাস, নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। খুব ভালো থাকুন প্রসেনজিৎদা, ভালো রাখুন, আর দুর্গা পুজো ঠিকঠাকভাবে সবাই যেন আমরা কাটাতে পারি, তাই পরমপিতার কাছে প্রার্থনা রাখছি।
1: ঠিক আছে,
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো বলুন।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। আজকের সিক্রেট কোডটা হলো আজি সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে, তাই না? সত্যি তাই, কারণ হাতে একেবারে কি বলবো কয়েকটা দিন মাত্র জগজননী দুর্গা পৃথিবীতে এসছেন, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সত্যি তাই সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর খুব ভালো লাগছে আজকে ফোনটা পেয়ে, এত কসরত করতে হয়নি। আর সত্যি মানে আমাদের এই যে

0: হ্যালো, নমস্কার দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: আচ্ছা,
0: অনেক শারদীয় শুভেচ্ছা দেবেন। সকল বন্ধুদেরকেও জানাই। দাদাভাই, আজকে সিগারেট কোড হচ্ছে আজি সংকে সংকে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। দাদা আমাকে গান শোনাবেন, ছবির নাম হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী ছবি থেকে ডিস্কো বাংলা।
1: ডিস্কো
0: গানটা হচ্ছে প্যার কি ধুন সুনাতি হু।
1: আচ্ছা আচ্ছা,
0: এই গানটা
1: প্যার কি ধুন দেখছি আমি।
0: ঠিক আছে,
1: দেখছি আমি এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, প্যার কি ধুন সুনাতা হু না?
0: ঠিক আছে,
1: সকলে
0: ঠিক আছে, নমস্কার, ভালো থাকবে।
1: হ্যাঁ, আমি ভালো থাকবো।

0: হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: আচ্ছা,
1: আজকে সিক্রেট কোডটা খুব সুন্দর রেখেছেন আপনি স্যার।
0: আচ্ছা, ধন্যবাদ।
1: হ্যাঁ, ভালো আছি স্যার, আশা করি
0: আচ্ছা
1: আপনি ভালো আছেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আজকে সিক্রেট কোডটা বলছি।
0: হ্যাঁ,
1: আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গাও জননী এসে দাঁড়ি। আর আমার গানের পছন্দটা বলে ফেলি, সেই 1994 মুক্তিপ্রাপ্ত ক্রান্তিবীর ছবি থেকে একটি গান শুনিয়ে দিবেন। অভিনেতা নানা পাটেকর, অভিনেত্রী ডিম্পল কাবাডিয়া, অধিনীর সেই অভিনীত সেই গানটি, প্রফুল্ল দেবা, স্বপ্না পাওয়াস্তি, সুদেশ ভোসলের কণ্ঠে, জয় অম্বে জগদম্বে মা, তেরে দাম সে দুনিয়া সেই গানটি। আর সত্যি জননী তো এসেছেন দাঁড়ে, আমাদের সবারই মনে সেই উৎসবের ছোঁয়া পড়েছি। আর তো হাতে গোনা কটা দিন রয়েছে, আমরা সবাই মেতে উঠেছি এই পুজোর আয়োজন নিয়ে। প্যান্ডেলে প্যান্ডেলে কাজ চলছে, প্রস্তুতি চলছে। আর এই পুজোর যেটা যে আমেজ, সেটা তো আমাদের একটা বড় একটা বড় একটা মিলন উৎসব আমি মনে করি। কারণ এই দুর্গাপুজোর সময়ে যারা কর্মক্ষেত্রে বাইরে রয়েছেন ওনারা সবাই আসেন, অনেক দূরে দূরে যারা থাকেন ওনারাও আসেন। আর সেই পুজো উদ্দেশ্য করে আমাদের একটা মহামিলন গড়ে উঠে সেই পুজোর সেই প্রতিটি দিন। তাই সবার সাথে ভালো ভাবে দেখা হয়, ভালোবাসা বিনিময় হয়, শ্রদ্ধা বিনিময় হয়। আর সেই উৎসব শুধু আমাদের সকলেরই একটা কি বলবো একটা একটা যেন একটা মিলন উৎসব।
0: সেটাই
1: তো, সেই গানটি শুনিয়ে দিবেন। আর অভিনেতা নানা পাটেকর, উনি তো আজ আমাদের মধ্যে নেই, উনি আমাদেরকে ছেড়ে চিরদিনের মতন চলে গেছেন। তো ওনার অভিনয়ের সেই এই ছবিগুলি আজও মনের দাগ কেটে রয়েছে। বিশেষ করে আমার কাছে ওনার অভিনয়ে সেই ছবিটি হয়েছে ক্রান্তিবীর। ওনার সেই ছবিটি, ওনার সেই যে প্রতিটি যে ডায়লগ, সেগুলি একবার দারুণ একটা আকর্ষণ করে আমাদের মনকে। ওনার ছবিগুলি দেখলে সত্যি একটা মনে একটা আলাদা একটা ভালো লাগার একটা অনুভূতি জাগে। আর ওনার জীবনে তো অনেক কষ্ট করেছেন উনি, 13 বছর বয়স থেকে উনি ওনার সেই অর্থ উপার্জনের পথে উনি নেমেছিলেন, অনেক কষ্ট হয়েছে ওনার। তো উনি একবার মহারাষ্ট্রে গরিব কৃষকদের জন্য তিনি 3 কোটি টাকা দান করেছিলেন। উনি ছিলেন একজন দয়ালু, সত্যি উনি আজ আমাদের মধ্যে নেই, সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে।
0: ঠিক আছে,
1: তো সেই হ্যাঁ সেই গানটি শুনিয়ে দিবেন স্যার। আর ভালো থাকুন আপনারা সবাই।
0: ঠিক আছে, আপনি ভালো থাকুন।
1: হ্যাঁ রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার স্যার।
1: নমস্কার, বলুন।
0: আমি বাইকগুপুর থেকে কাজল মালাকার বলছি।
1: আচ্ছা,
0: ভালো আছেন তো নিশ্চয়ই স্যার?
1: হ্যাঁ, ভালো আছি।
0: ও স্যার, আজকে সিক্রেট রুট হচ্ছে আজকে সঙ্গে সঙ্গে যাও জননী গো।
1: ঠিক হলো না, তারপরে আপনি হয়তো শুনেছেন বলেই বলতে পারছেন কিছুটা।
0: আমি প্রথম থেকে শুনিনি স্যার।
1: আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এটা হচ্ছে
0: আপনার যে নানি প্রথম থেকে শুনতে পারছেন, আমার মনে নাই স্যার। পরে আপনার মধ্যে আমি অনুপ দাদা কল করেছিলাম, তো শুনেছি আজকে যাও।
1: হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি সিক্রেট কোডটা হয়েছে, আমি ধরে নিলাম। আজই সংখে সংখে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। খুব সুন্দর গান, খুব সুন্দর গানটা শুনবেন। এই গানটা আছে, সামাজিক মাধ্যমে শুনবেন, কোথাও দুর্গাপূজা হলেও বাজাতে পারেন। অত্যন্ত সুন্দর একটা গান, শুনে দেখবেন। আচ্ছা, যাই হোক যাই হোক, আপনি কি গান শুনবেন বলুন, হাতে সময় নেই, খবরে যেতে হবে। কি গান শোনাবো বলুন, গানের পছন্দ? ঠিক আছে, পাঠাবো, খবরের পরে পাঠাতে হবে, এখন আর গান শোনানোর সময় হয়তো বা হবে না, হাতে মিনিট একের মতো সময় আছে।
0: আমার সঙ্গে আছেন অনুপ কুমার ভট্টাচার্য, তারপর আমার কাকু বাবুল শুক্লবৈদ্য, তারপরে মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে শুনবো, তারপর রয়েছেন অবিনাশ ভাই, রয়েছেন ধর্মনগরের।
1: আচ্ছা,
0: আপনিও শুনবেন স্যার?
1: পাঠাবো সবার জন্য গানটা। কুমার শানুর কণ্ঠে একটা গান আপনি শুনতে চেয়েছেন, এটা পাঠাবো। খবরের
0: আপনার পছন্দ যেকোনো একটা গান পাঠিয়ে দিন।
1: হ্যাঁ, আমার পছন্দ থেকেই পাঠাবো, আমার ভালো লাগে এরকম একটা গান দেবো আপনার জন্য, কুমার শানুর কণ্ঠে, তিনিও আমার খুব প্রিয় একজন শিল্পী, পাঠাবো একটা গান। ঠিক আছে, ভালো থাকবেন। আর যে গান, যে সিক্রেট কুডে, সিক্রেট কুডে যে গানের লাইনটা আমি সিক্রেট কুডে রেখেছি, এই গানটা শুনবেন কিন্তু, এই গানটা শুনবেন, এটা এই এই সময়ে, এটা শোনার সময়, প্রত্যেক দিনই শোনা যায় কিন্তু এখন শুনলে আবেগটা, অনুভূতিটা অন্যরকম হয়। একটা এটা আগমনী গান, অত্যন্ত সুন্দর গান। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও কথা হবে, গান পাঠাবো খবরের পরে। ঠিক আছে,
0: আপনি ভালো থাকবেন স্যার।
1: আচ্ছা ঠিক আছে। তো শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে আসব একটা পাঁচ মিনিটে, হ্যালো অনুরোধের বাকি অংশ নিয়ে। এখন রিলে করে শোনানো হবে।

আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। সংবাদের পর এই শ্রোতাবন্ধুর গানটা শোনাবো এবং আপনাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে আসবো। এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে হিন্দি সংবাদ।

হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম হ্যালো অনুরোধ অনুষ্ঠানে। শোনাচ্ছি এবারে শ্রোতা বন্ধু কাজল মালাগাড়ের পছন্দ করা পছন্দের শিল্পীর গান, কুমার শানুর কণ্ঠে পাঠাচ্ছি গান, আমার পছন্দ থেকে তিনি শুনতে চেয়েছেন, তার জন্যে পাঠাচ্ছি এটা।

0: হ্যালো।
1: হ্যালো,
0: এ নমস্কার দাদা, আমি শ্রমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের সিদ্ধুমুড়ের জেলা থেকে। দাদা,
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
0: আর
1: বলুন।
0: এখন আপনাদের রেডিও পাওয়ারটা চলে গেছে, মানে শোনা যাচ্ছে না রেডিওতে অনুষ্ঠান?
1: আগে শোনা গেছিল?
0: আগে শোনা গিয়েছিল, মানে
1: আচ্ছা,
0: এখন 2 মিনিট হবে, 2 মিনিট 3 আড়াই মিনিট থেকে মানে অনুষ্ঠান শুনতে পাচ্ছি না রেডিওতে। আমি শ্রমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের সিদ্ধুম জেলা থেকে। প্রথমে আপনি আমার নমস্কার গ্রহণ করবেন, আর এখন যারা যে সকল শ্রোতা বন্ধুরা আকাশবাণী কৈলাসহরে যে অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার জানাই। আর দাদা, আজকের যে সিক্রেট কোড আপনি রেখেছেন, খুব সুন্দর একটি মানে সিক্রেট কোড রেখেছেন, মানে সেই সিক্রেট কোড দিনে কিনে পড়েছে। আজই সঙ্গে সঙ্গে মঙ্গল গাও, জননী এসেছে দাঁড়ে। সত্যি এত সুন্দর সিক্রেট কোড রাখছেন, ভালো লাগছে। আর এত সুন্দর এই আগমনী, সত্যি মানে এত ভালো লাগে শুনতে। আর গানের কথাটা আমি বলি আপনাকে দাদা, গানের বারটা আপনার উপর আমি দিচ্ছি আজ, কারণ আজকে আপনি আমাকে যে কোনো একটি বক্তৃতি হিন্দি ছবির থেকে বাজিয়ে দেবেন। আর সত্যি কথা বলতে গেলে দেখুন, মহামায়া জগৎ জননী তিনি তিনি যাতে আমাদের সবার জন্য সুখ এবং সমৃদ্ধ নিয়ে আসেন, আমরা সেটি কামনা করি উনার চরণে। আর সত্যি আর কয়েকটা মাত্র দিন আমাদের পুজো আসছে, আর এবার পুজো কিন্তু আমরা মানে সপ্তমী পুজো 2 দিন করব, কারণ এবার অধিক পুজো হয়ে গেছে সপ্তমী তিথি। তার জন্য আমরা 2 দিন সপ্তমী, 2 দিন অষ্টমী, 1 দিন 3 দিন, আর নবমী এবং দশমী করব, মানে মদন গুপ্ত পূর্বপঞ্জিকার হিসেবে। আর একটা কথা বলে দাদা, যেমন আজকে একটা দিবস রয়েছে, বিশেষ করে প্রতি বছর 11ই অক্টোবর মানে আন্তর্জাতিক মানে কন্যা শিশু দিবস পালিত হয় আজকের দিনে। সেটি 2012 সাল থেকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল এই দিবসটি পালন করার জন্য। আসলে মেয়েদের অধিকার রক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে 2012 সাল থেকে এই দিবস পালন করে আসছেন বান্দ প্রার্থী। আসলে দেখুন দাদা, মহামায়ার জগৎজননী তিনি হলেন একজন নারী, আদিশক্তি মহামায়া। আসলে দেখুন, যারা হয়তো বা মেয়েদেরকে সম্মান করতে জানে না বা সম্মান করেন না, আমি মনে করি এই ধরনের প্রকৃত মানুষ যারা, ওনারা হচ্ছেন অসুর প্রকৃত মানুষ। এই ধরনের ব্যক্তিরা যদি নারীদেরকে সম্মান করতে পারে না, মেয়েদের কন্যা সন্তানকে সম্মান করতে পারে না, তাহলে নিশ্চয় কোনো দেবদেবীকেও দেবীকে সম্মান করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আর আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমি একটা কথাও বলি সবাইকে, যে আমরা যাতে প্রত্যেকে যাতে আমাদের কন্যা সন্তানদের যে অধিকার রয়েছে সেই অধিকার যাতে আমরা যথাযথ পূরণ করে দেই, সেটি আমাদের সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং কর্তব্য আমি মনে করি। আর সবাইকে নিয়ে গান শুনবো, আর আপনি ভালো থাকবেন,
1: ঠিক
0: থাকবেন, আর আবার আপনার সঙ্গে কথা হবে। আর আমি যাদেরকে আমি গান শুনবো, 2-4 জনের নাম বলছি সংক্ষেপে। অনুপদা, প্রথমত অনুপ কুমার ভট্টরাজী মহাশয় রয়েছেন, জহর দাস উচিত অভিনয়বাবু, আর এই মুহূর্তে যারা শুনছেন, আর সঙ্গীতা দেবনাথ মহাশয়া, আর সুতো ভট্টরাজী। আর আজকে সকালবেলা অনুপদা রামকৃষ্ণনগর থেকে একদম দৌড়ে দৌড়ে দৌড়ে দৌড়ে এসে গেছেন আমার বাড়িতে। আমরা একসাথে কথা বলেছিলাম দান ক্ষেত্রের এখানে দাঁড়িয়ে, আমরা লাইভ করেছিলাম অনুপদার।
1: খুব ভালো। এবং আপনার কথা, আপনার কথা যে বললেন এতক্ষণ কন্যা শিশু সম্পর্কে এবং বিশেষ দিনের উল্লেখ করলেন, আমি একটাই কথা বলবো, আমরা আমরা ভারতবর্ষের মধ্যে দেব যারা আছেন, মানে পুরুষ দেবতা থেকে যারা নারী দেবী যাকে আমরা বলি, হ্যাঁ, দেবীদের পূজা বেশি হয় তুলনামূলক। এই যে আমরা মায়ের পুজো করব, তারপর লক্ষ্মী মায়ের পুজো করব, তারপর কালী মায়ের পুজো করব, তো ঘটনা হচ্ছে গিয়ে আমরা যারা নেচে নেচে এই সমস্ত পুজোতে যাই, পুজো আয়োজন করি, এদের মধ্যে আমরা অনেকেই হয়তো বা আছি, আমার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয় আমরা বিরক্ত হই, অনেকেই আছেন। তো আমার কথাটা হচ্ছে গিয়ে, আমি দেবীর পুজো করব, আর যে আমার ঘরে জন্ম নেবে, হ্যাঁ, বা আমার আশেপাশে থাকবে, সেই কন্যা সন্তানদের উপর আমি অত্যাচার চালাবো, নিপীড়ন হলে আমি মুখ বন্ধ করে থাকবো, এ হতে পারে না, এই দ্বিচারিতা হতে পারে না। এরা হচ্ছে রক্তমাংসের দেবী, এবং অবশ্যই যারা মেয়েরা আছেন, যারা মানে সাবালিকা যারা আছেন, তাদেরও সেই দেবী শক্তি প্রকাশের জন্যে যা যা করা দরকার সেই অনুসারে জীবন গঠনও কিন্তু করতে হবে। সম্মান পেতে গেলেও কিন্তু মানে নিজের সেই ধরনের যে একটা ব্যক্তিত্ব, এরও প্রয়োজন আছে কিন্তু। তো পারস্পরিকভাবে আমরা উভয় উভয়কে সম্মান করব, আসুন একটা সুন্দর সমাজের গঠনের প্রতি এগিয়ে যাই। এবং দেবতার পুজো, দেবতার পুজো আমরা মূর্তির পুজো করছি প্রাণ প্রতিষ্ঠা করে, সেই সঙ্গে যে আদর্শটা আছে সেই আদর্শের পুজোটাও যেন করতে পারি। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনি কথাগুলো বলছেন আমাদের দেশে ভালো হয়েছে, দেখুন গান্ধী সন্তোষের আমাদের বিচার কথা বলছে, অবশ্যই ভালো।
1: ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: নমস্কার,
1: আমি আসাম কাছাড়া জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বদ্রীপার।
0: আচ্ছা বলুন।
1: তো আজকের সিক্রেট কোড হলো, আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গাঁও জননী এসেছে।
0: আচ্ছা, জননী এসেছে দাঁড়ে।
1: হ্যাঁ, জননী এসেছে দাঁড়ে।
0: বলুন কি শুনবেন আজকে?
1: তো আমি প্রথমে জানাচ্ছি, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আপনার জন্য এবং সকল শ্রোতা বন্ধুর জন্য রইল।
0: শুভেচ্ছা আপনাকেও।
1: আর আমরা তো
0: গান কোনটা শুনবেন বলুন, গান কোনটা শুনবেন বলুন।
1: গান শুনবো আমি কুমার শানুর কণ্ঠে, একটা গান আছে না, জয় মা কালী জান জয় নেলি পরি, এই গানটি। ছবির নাম হলো করুণ অর্জুন, ছবির নাম করুণ অর্জুন ছবির নাম।
0: আচ্ছা, এবার বলুন কি বলতে চাইছিলেন?
1: আমি বলতে চাইছিলাম যে আমরা তো কৃতিপক্ষ শেষ হয়ে এখন তো দেবীপক্ষে এসে গিয়েছি, হিমালয়ে তো আমরা পেরিয়ে এলাম সবাই। আর আমাদের তো বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা এসে গেছে, আমরা সবাই মেতে উঠবো, আনন্দ করবো। স্যার, আপনার কেনাকাটা হয়ে গেছে কি দুর্গাপূজা?
0: না, আমার কেনাকাটা হয়নি, আমি এখনো যাবার সময়ই পাচ্ছি না, কারণ আগমনী এই সময়টাতে অনেক অনুষ্ঠান থাকে, ঠিক আছে? যেমন ধরুন কালকেও ছিল, সেই একদম রাত 12টা পর্যন্ত, 12টা মানে সেই ভোর 4টের আগে, 3:30 থেকে মোটামুটি রাত 12টা অবধি, আর টানা শিডিউল, অনেক প্রোগ্রাম থাকে এখানের বাইরে, অনেক ধরনের অনুষ্ঠান থাকে, তো সেই সব কিছু মিলিয়ে সময় সুযোগ হচ্ছে না। দেখি আজকের পরে সময়টা পাই কিনা, যেতে তো হবেই, সপ্তমীর মধ্যেই তো একদিন যেতে হবে, নিজের জন্য না হোক, অনেক আত্মীয় স্বজন আছেন, ছোটরা আছেন, তারপর শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা আছেন, অনেকের জন্য কিছু উপহার তো কিনতেই হয়।
1: তো আমি এই গানটি আমাদের পরিবারে শুনবেন, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পরানী দাস, বড় ভাই শুনবেন জয়জিৎ দাস, আর আপনার জন্য হলো গানটি, আর বড়দা শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই ছোটবা ভট্টাচার্য, শান্ত ভাই, প্রেমজিৎ দাদা, লালন দাদা, বাদল দাদা, আর জহর দাদা শুনবেন উজানগর থেকে। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস অনুষ্ঠান শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, সবাই মিলে শুনতে থাকুন, পুজো ভালো কাটুক আপনাদের সকলের। ঠিক আছে
1: ঠিক আছে, নমস্কার,
0: নমস্কার।

0: కమలజో అంతుం మధుం కైటభం.
1: হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দাদা.
1: নমস্কার, বলুন.
2: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন.
2: হ্যাঁ আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেরিয়া থেকে.
1: আচ্ছা
2: দাদা, আজকে আগাম শারদীয়ার প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি.
1: হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও,
2: আপনাকেও.
1: হ্যাঁ,
2: আর আজকে যে সিক্রেট কোডটা রেখেছেন,
1: হ্যাঁ,
2: আজি সংখ্যে সংখ্যে মঙ্গল দাও, জননী এসেছে তারে. ঠিক আছে দাদা?
1: হ্যাঁ ঠিক আছে.
2: আর আমাদের জননী তো দ্বারে চলে এসছে দাদা. আপনি জানেন যে কলকাতায় মহালয়ার পর থেকে আমাদের পুজো দেখা শুরু হয়ে যায়.
1: সেটাই,
2: আদি বছর ওয়েদারটা একটু খারাপ আছে, খবর শুনছি নিম্ন যা হচ্ছে
1: শোনা যাচ্ছে,
2: কতটা হবে বলতে পারছি না.
1: দেখা যাক
2: ঠাকুর দাদা.
1: হ্যাঁ
2: দাদা, আমি গান শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, সত্যম শিবম সুন্দরম থেকে টাইটেল সংটা শুনবো.
1: ও আচ্ছা আচ্ছা,
2: হবে দাদা?
1: হ্যাঁ নিশ্চিত হবার কথা.
2: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো,
1: হ্যাঁ,
2: লালন ঘরামি, সঙ্গীতা দেবনাথ, অবিনাশ তেলি,

0: তারপরে প্রেমজিৎ চক্রবর্তী, গুলটি দাস, দেবজিৎ দাস, বিশ্বজিৎ পাল, জওহরলাল বর্মন আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: ভালো থাকবেন দাদা, নমস্কার নেবেন।
1: ঠিক আছে, আপনি ভালো থাকুন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথায় এবং গানে আমাদের সময় একেবারে ফুরিয়ে গেছে। যারা ফোন করছেন ধন্যবাদ, যারা করতে পারেননি অনুষ্ঠান শুনেছেন বা চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই কথা হবে আগামী অনুষ্ঠানগুলোতে। সঙ্গে সঙ্গে মঙ্গল ধ্বনি যেন আমরা গাইতে পারি এবং আমাদের সকলের মঙ্গল হয় এবং জননী আমাদের ঘরে অধিষ্ঠান করবেন কয়েকটা দিন। পুজোর আগে আর সম্ভবত আমার আপনাদের সঙ্গে কথা হবে না। তো পুজো আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ভালো কাটুক সকলের, শারদীয় দুর্গোৎসব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের হ্যালো অনুরোধের কারিগরি সহযোগিতা

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ জিৎকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের কোনো ভিডিও সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। এছাড়া আদালত নির্দেশ দিয়েছে যে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং নিশ্চিত করবে যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন যে 10ই অক্টোবর মেট্রো নেটওয়ার্কের 303টি স্টেশনের মধ্যে মাত্র 45টিতে প্রবেশ ও প্রস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে যে শান্তিপূর্ণ সমাবেশ, মানুষের চলাচল এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে যেন অহেতুক বাধা সৃষ্টি না করা হয়। তবে আদালত এও উল্লেখ করেছে যে এই কার্যক্রমগুলো অবশ্যই প্রযোজ্য আইন ও ট্রাফিক বিধিমালার আওতাধীন থাকবে। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, 1 বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার প্রয়াণের খবরটি গতকালই যথাযথ সংবেদনশীলতার সঙ্গে তাঁকে দ্রুত জানানো হয়েছিল। পুলিশ আরও জানায়, তাঁকে শেষকৃত্যের নির্ধারিত সময়ও জানানো হয়, সেই সঙ্গে মানবিক কারণে নিজ শহরে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সবরকম সহায়তার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি সেই সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানান। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথগুলি এখন খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও এখন চালু রয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে অতীতের কোনো ঘটনা, অন্য রাজ্যের ঘটনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা ভিডিও। দিল্লি পুলিশ জনসাধারণকে এ ধরনের পোস্ট বা খবর শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে এ ধরনের বিভ্রান্তিকর ও যাচাইহীন পোস্ট শেয়ার করার ফলে সংশ্লিষ্ট প্রোফাইল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তার মন্ত্রিসভার সহকর্মীরা এবং AIADMK এর সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এড্ডাপ্পাদি পালানিস্বামী প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানের পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখানে তিনি পোরোর থেকে পুনামাল্লি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করবেন। 14.5 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ ও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী IIT ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে জলাকান্দেশ্বর শিব মন্দিরে পুজো ও দর্শন করবেন। তিনি IIT মাদ্রাজ

0: কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ ও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী IIT ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে জলাকান্দেশ্বর শিব মন্দিরে পুজো ও দর্শন করবেন। তিনি IIT মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারের উদ্বোধন করবেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মানালি শোধনাগারে একটি লুব অয়েল বেস স্টক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও শ্রী মোদী কামারাজার বন্দরে কয়লা ওঠানামার জন্য একটি অতিরিক্ত বার্থ প্রকল্পের উদ্বোধন করবেন। দিল্লি রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনেও অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবা উৎসর্গীকৃত ছিল। স্বাধীনতা সংগ্রামে যুবশক্তিকে সংগঠিত করা থেকে শুরু করে স্বাধীনতার পর গ্রামীণ ভারতের ক্ষমতায়ন ও সর্বোদয়ের লক্ষ্যে কাজ করা পর্যন্ত, তিনি বলেন, লোকনায়কের এই নিষ্ঠা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে থাকবে। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়িগণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগৎ এলাকায় নদীর ধারে থাকা 5 থেকে 7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির টানে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরো তীব্র করতে পারে। ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে এই হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকালের এই হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের অংশ হিসেবে মনে করা হচ্ছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। তিনি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। উল্লেখ্য, নিহতদের মধ্যে সৌদি নাগরিকরা ছাড়াও বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, সিরিয়া প্রমুখ দেশের নাগরিকরাও আছেন। হুথি সংগঠন অবশ্য এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাঁচিতে অনুষ্ঠিত টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে পরাজিত করায় 5 ম্যাচের এই সিরিজটি এখন 1-1 সমতায় রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা CJP-র অভিজিৎ দীপকে আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মহিলা মহল।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলা মহলে। একটা কথা আছে, এ বিশ্বে যা কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুলের সেই বিখ্যাত কথা আমরা সবাই জানি। আসলে সমাজের যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো দিক, সমাজকে যা এগিয়ে নিয়ে যায়, তার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান কোনো অংশেই কম নয়। তাই সভ্যতার ইতিহাসে যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন অনেক মহিয়সী মহিলারা। সাহিত্য, সঙ্গীত, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি কি নেই, সমস্ত ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছেন। ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছেন অনেক মহিলা। যেমন আমরা জানি ভগিনী নিবেদিতার কথা, জানি মাদার টেরেসার কথা, জানি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা। এমনকি আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যে দীপা কর্মকারকেও দেখতে পাই, কিভাবে আমাদের ত্রিপুরা তথা ভারতকে বিশ্বের আসরে এক বিশেষ স্থানে নিয়ে গেছেন। আর ক্ষমতার কেন্দ্রে, বিশেষত বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় কিভাবে প্রশাসনে নারীরা যোগ্যতার সাথে চালিয়ে যাচ্ছেন, তাও আমরা প্রতিনিয়ত দেখতে পাই। আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা সবাই জানেন, জানেন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাতিল, এরকম আরও বহু নাম সমাজকে এগিয়ে নিয়ে যেতে উজ্জ্বল সাক্ষ্য রেখে গেছেন। তো আজকে আমাদের মহিলা মহলের বিষয় গণমাধ্যমে নারীদের অশালীন প্রদর্শনী বা ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন। আর এই বিষয়ে কথা বলতে আমাদের আজকের আসরে উপস্থিত হয়েছেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবী শ্রীমতী পুনম সিনহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, নমস্কার।
1: নমস্কার শ্রোতা বন্ধুদের।
0: তো আপনি তো বিষয়টা শুনলেন, এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনারা এই বিষয়ে অনেক কিছু জানেন বা সমাজে আপনারা অনেক কিছু দেখতেও পান, আপনাদের কাছে অনেক বিষয় আসে। তো প্রথমে আপনাকে বলি যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উমেন বা অশালীন প্রদর্শনী নারীদের বিভিন্ন গণমাধ্যমে যে হচ্ছে, তার কি কোনো প্রয়োজনীয়তা আছে?
1: আমি প্রথমে বলতে চাইব যে দ্য ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রহিবিশন অ্যাক্ট 1986, এই গণমাধ্যমে মহিলাদের যে প্রদর্শনীটা, এটার একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে আমি মনে করি। এই গুরুত্বটা হচ্ছে, যেমন বিভিন্ন কোম্পানিগুলো তার বাণিজ্যিক সুবিধার্থে মহিলাদের বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তো এই
0: তো এমন কিছু জিনিস আছে, যেমন ধরুন সিগারেট, সেটা তো সাধারণত পুরুষরাই সেটা ব্যবহার করে। হ্যাঁ, সেখানেও বিজ্ঞাপনে দেখা যায় নারীদের মডেল, এবং সেই মডেলের এত মানে অশালীন প্রদর্শনী, মানে এত অশোভন। হ্যাঁ, তো তার কি প্রয়োজনীয়তা আছে?
1: আমি যে বললাম প্রথমে যে মুনাফা কামানির ক্ষেত্রে কোম্পানির বাণিজ্যিক লাভের জন্য তারা ইউজ করে থাকেন সিগারেট, কিন্তু বেশিরভাগ পুরুষরাই ব্যবহার করেন। কিন্তু আমরা দেখি যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ক্ষতিকারক ধূম্রপান। কিন্তু আমরা দেখি যে পাশ্চাত্য দেশগুলোর যে ফিল্মগুলা, সিনেমাগুলা, এখানে দেখানো হয় যে মহিলারা সিগারেট পান করছেন, তা ওইসব যে অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে বা ফিল্মে এগুলো যে দেখায়, তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো প্রভাব বিস্তার করে আমাদের ভারতবর্ষেও আমরা দেখে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু খুবই খারাপ, এবং মহিলাদের অশ্লীলভাবে সিগারেট পান করানো বা বিভিন্ন ফিল্মে আমরা দেখে থাকি যে মহিলাদের গায়ে সিগারেটগুলো ধরিয়ে দিচ্ছে বা এইভাবে অত্যাচারিক যে সিনগুলো, এগুলো খুবই খারাপ। এবং এই যে সিনগুলোর থেকে মহিলাগুলোকে রক্ষা করার জন্য আমাদের

0: ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রোহিবিশন অ্যাক্ট 1986 তৈরি করা হয়েছিল।
1: আচ্ছা, তার মানে আপনি প্রয়োজনীয়তা বা গুরুত্বটা বলছেন তার মানে বাণিজ্যিক কোম্পানিগুলির
0: মুনাফা লাভের জন্য। হ্যাঁ,
1: তো এতে তো আমার মনে হয় যে মর্যাদাহানিটা, নারীদের মর্যাদাহানি সেটা অনেকটাই হচ্ছে। আর আমাদের ভারতীয় সমাজ, সেখানের মূল্যবোধ আর পাশ্চাত্য মূল্যবোধের অনেক পার্থক্য আছে। তো ভারতীয় সমাজ এর মানে বিভিন্ন কোম্পানিগুলি বা বিশ্বব্যাপী যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, ওরা মানে সেই পাশ্চাত্য ধ্যান ধারণাকেই আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। হ্যাঁ, এর ফলে আমাদের সমাজের কিছু মানুষ সেটাকেই ভাবেন আধুনিকতা, সেটাকেই ভাবেন মানে প্রগতি, প্রোগ্রেস, এরকম। তো আপনার কি মনে হয়?
0: আসলে আমরা ভারতবাসী এবং আমরা জানি আমাদের, আমরা গ্রাম প্রধান দেশ, ভারতবর্ষের 75% গ্রাম প্রধান দেশ। কিন্তু তবু আমরা যখন দেখি যে সিনেমাগুলোতে বা টিভিগুলোতে মহিলাদের এই অশ্লীল ব্যবহার, তাদের বাণিজ্যিক কোম্পানিগুলোর মুনাফার জন্য মহিলাদের বাধ্য করছেন, এবং তারা মহিলারাও এইভাবে অশ্লীল অ্যাডভার্টাইজমেন্ট বা অশ্লীল
1: অশালীন বিজ্ঞাপন
0: করে তারা টাকা মুনাফা করছে, কিন্তু এইগুলা আসলে আইনগত অপরাধ, এবং ভারতবর্ষে আমি মনে করি এইগুলোর কোনো প্রয়োজন নেই। তাই এই অ্যাক্টের রূপে, 1986 রূপে যে আমাদের একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, ওই পানিশমেন্ট
1: তো আপনার কাছ থেকে সেই আইনটা সম্পর্কেই আমরা জানতে চাইছি আর কি, মানে সেই আইনটায় কী কী ব্যবস্থা রয়েছে।
0: 1986 যে আইনটা, সেটা হচ্ছে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন, এখানে এর সাথে আমরা লিখব যে প্রোহিবিশন অ্যাক্ট, মানে অশ্লীলভাবে মহিলাদের বাণিজ্যিক দিক দিয়ে ব্যবহার করাতে একটা বাধা সৃষ্টি করা, প্রোহিবিশন মানে বাধা। হ্যাঁ, 1986 তো এই অ্যাক্টে বলা হয়েছে যে মহিলাদের অশ্লীলভাবে অ্যাডভার্টাইজমেন্ট করাটা সেটা একটা আইনগত অপরাধ, এবং এই আইনগত অপরাধ এবং সেটার জন্য এই 1986 একটাতে দেওয়া হয়েছে যে 2000 টাকার পানিশমেন্ট, 2000 টাকার পানিশমেন্ট, হ্যাঁ,
1: তাছাড়া একটার জন্য,
0: একটার জন্য, এবং 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে থাকে। কিন্তু যদি সেটা বারবার হয়ে থাকে তাহলে আমরা দেখি যে তার পানিশমেন্টটা 5 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে,
1: মানে কারাবাস,
0: কারাবাসটা বেড়ে যেতে পারে।
1: আচ্ছা, তো আইনে তো আমাদের দেশে এই ব্যবস্থা আছে, কিন্তু আমরা দেখি কি বলুন তো, বিশেষত এখন মানুষের মধ্যে খুব ব্যাপারটা আছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরকম সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্নভাবে নারীদের অশালীন, অশোভন দিকটাই তুলে ধরা হয়। তো এর গুরুত্ব বা যে এর নেগেটিভ অ্যাপ্রোচটা, সেটা সম্পর্কে আপনি কি ভাবেন?
0: আসলে যে আমরা যে বলেছি যে 1986 যে একটা, সেই সময় কিন্তু এই যে হোয়াটসঅ্যাপের যুগ বা ইন্টারনেটের যুগ এইগুলো ছিল না। হ্যাঁ, যার দরুন তখনই শুধু কোম্পানিরা তাদের মুনাফার জন্য মহিলাদের ব্যবহার করতেন এবং সে প্রচুর পরিমাণে টাকা কামাতেন। কিন্তু ওই আমরা যে ওই একটা যে আমরা দেখি 1986 যে একটা, সেটা আমাদের বাণিজ্য এই হোয়াটসঅ্যাপ বা নেট, ইন্টারনেট এইসবগুলোকে কাভার আপ করে না, তার জন্য সেটা এখন অ্যামেন্ডমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে।
1: আচ্ছা, মানে এটাকে আরেকটু মডিফাই করে সময় উপযোগী করা,
0: সময়ের উপযোগী করার জন্য মডিফাইয়ের জন্য এটা রাখা হয়েছে। যদিও এই 1986 যে একটা, তা থেকে আমরা বুঝতে পারি যে ভারতের বিচার ব্যবস্থা বেশ উন্নত, কারণ সেই যুগেও মহিলাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা সেই আইনে লেখা ছিল, সেই আইনে লেখা ছিল। এবং আমরা দেখি যে এই পানিশমেন্ট, কারাদণ্ড 5 বছরের কারাদণ্ড কিন্তু কম না, একটা মানুষের পক্ষে যথেষ্ট মানে বেশি কারাদণ্ড, পানিশমেন্ট। তো মহিলার, আপনি আগেই বলেছেন যে ভারতবর্ষে মহিলারা ভারতের স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মহিলাদের অবদান অনেক বেশি, কিন্তু বাণিজ্যিক মহলগুলা নিজেদের মুনাফার জন্য শুধুমাত্র মহিলাদের এইসব বিভিন্ন বাজে সাইটগুলো তুলে ধরছেন। তো সেই জন্য এই একটাকে 1986 এইগুলিকে প্রহিবিট করা হয়েছিল এই একটার মাধ্যমে। কিন্তু মহিলাদের যে এই ভালো দিকগুলো এই বিজ্ঞাপনগুলোতে কিন্তু তুলে ধরা উচিত। আমাদের এই আমাদের এই সোশিয়াল ওয়ার্ক, যেমন ধরেন টিভি অ্যাডভার্টাইজমেন্ট,
1: না মানে পজিটিভ দিকগুলো
0: তুলে ধরা উচিত আমি যেটা মনে করি। যেমন ভগিনী নিবেদিতা, আপনি বলেছেন না, ভারতবর্ষে সেই স্বাধীনতার দিক থেকে ভগিনী নিবেদিতা

0: আগে, তারও আগে বিবেকানন্দের সময়ে
1: সময়ে অনেক মহিলা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাছাড়া মাদার টেরেসা, যিনি
0: মাদার টেরেসা
1: বিদেশ থেকে মানে বহিরাগত মহিলা, কিন্তু ভারতের জন্য তিনি সর্বকিছু কিছু দান করে গেছেন। এইসব মহিলাদের উদাহরণ হিসেবে ভালো ভালো সাইডগুলো মহিলাগুলিকে দেখানোটা আমার মনে হয় উচিত। হ্যাঁ, এইসব বাজিয়ে বা নেগেটিভ সাইডগুলো না দেখিয়ে পজিটিভ সাইডগুলো মহিলাদের দেখালে মনে হয় ভালো হতো।
0: মানে সমাজের উন্নতিতে মহিলাদের যে পজিটিভ ভূমিকা আছে, তো সেই দিকগুলোকেই উদ্ভাসিত করা হোক, মানে অশালীন দিকগুলোকে ব্যবহার না করে মহিলাদের মধ্যে, অনেক মহিলাদের মধ্যেই এরকম সুপ্ত গুণাবলী আছে বা অনেকে অনেক কিছু করে গেছেন এবং করতে পারছেন এবং করার ক্ষমতা রাখেন।
1: হ্যাঁ,
0: তো সেই দিকগুলোকে গণমাধ্যম বা প্রচার মাধ্যম যতটা প্রচার করবেন, তবেই না সমাজে লোক অবহিত হবে যে মহিলাদের অবদান কতটা বা মানে পজিটিভ দিকগুলো কতটা।
1: আর আমরা দেখি যে অনেক আগে থেকে, ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে, যেমন মহিলাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হয়ে থাকে, যেমন বালিকা বিবাহ, তারপরে সতীদাহ প্রথা, এইগুলো বিভিন্ন যে খারাপ খারাপ দিকগুলো মহিলাদের সাথে হয়ে থাকে, গণমাধ্যমে এই বাজে দিকগুলো তুলে ধরে মানুষকে অ্যাওয়ারনেস করা, মানে
0: সচেতন
1: করা যে এইগুলো খারাপ, এই মানে আর মহিলাদের সমাজের উন্নতির ক্ষেত্রে কতটুকু ভালো দিক, পজিটিভ দিক, সেগুলো বেশি তুলে ধরা। আমার মনে হয় এটাই সমাজের একটা উন্নতির পক্ষে উন্নতশীল করে তুলবে ভারতবর্ষকে, এটাই আমি মনে করি।
0: আর পরবর্তী প্রজন্মকেও আরো এগোতে
1: সাহায্য করবে।
0: আর এই যে মানে পাশ্চাত্য সংস্কৃতির একটা আগ্রাসী থাবা আমাদের ভারতীয় সংস্কৃতির উপর সবসময়ই মানে আগ্রাসী থাবা উঁচিয়ে আছে, বাড়িয়ে আছে, সেটাকে প্রতিহত করতে হলে আমাদের দেশের বিশেষত মহিলাদের এই পজিটিভ দিকটাকেই সুন্দরভাবে উপস্থাপিত করা আজকের দিনে খুব বেশি জরুরি মনে হয়।
1: আমাদের ভারতবর্ষের তুলনায় পাশ্চাত্য দেশ কিন্তু অনেক অনেক উন্নতশীল। পাশ্চাত্য দেশ অনেক, তারা শিক্ষার দিক দিয়ে বা বিভিন্ন কার্যকলাপের দিক দিয়ে, তাদের চিন্তাধারার দিক দিয়ে অনেক অনেকভাবে তারা অগ্রগতিশীল। তো আমরা যদি ওদের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখি আমরা অনেকভাবে পিছিয়ে আছি।
0: হ্যাঁ, আমরা তো পিছিয়ে আছি, কিন্তু মানে আমাদের উচিত তাদের থেকে সেই সমস্ত দিকগুলি গ্রহণ করা যেটা
1: যেটা ভালো,
0: হ্যাঁ ভালো বা
1: পজিটিভ দিক। আর যেগুলো যেমন আমরা দেখি যে আমাদের ভারতবর্ষে ইদানিং বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে বালিকা, ছোটো ছোটো বাচ্চাদের উপর বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট চলছে, আমরা টিভিতে বা প্রোগ্রামে আমরা দেখে থাকি। সেক্ষেত্রে সমাজের তো একটা খারাপ দিক আছে, সঙ্গে সঙ্গে আমরা জানবো যে গার্জিয়ানশিপের যে একটা বৈশিষ্ট্য আছে, যে অভিভাবকত্বের যে একটা ইয়ে আছে, সেটাকে আমরা
0: পারিবারিক দায়িত্ব
1: সেটাকে আমরা একটু মডিফাই করা। কারণ আপনিও তো জানেন, আমিও জানি যে আজকের আমাদের যে এই যুগটা টেকনিক্যাল যুগ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রযুক্তির যুগ। আমরা যেমন আগে চিঠি লিখতাম, কোনো একটা বার্তা পাঠাতে হলে, এখান থেকে এক দেশ থেকে আরেক দেশে বার্তা পাঠাতে হলে আমরা একটা চিঠি লিখতাম, যেটা পৌঁছতে পৌঁছতে এক মাস বা দেড় মাস লেগেই যেত। কিন্তু এখন আমি এখানে বসে আমেরিকা বা লন্ডনে কথা বলতে পারি একটা SMS এর মাধ্যমে। তো আমি এক সেকেন্ডও লাগে না স্যার তার জন্য, এই ইন্টারনেটের যুগে। তো আমি মনে করি সেক্ষেত্রে আমাদের অভিভাবকও সে ঠিকভাবে টেকনিক্যালি মডিফাই হওয়াটা উচিত। যেমন বাচ্চাদের সাথে অভিভাবকের গার্জিয়ানশিপের যে রিলেশনটার সাথে সাথে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকা উচিত। বাচ্চারা কি জানে, হ্যাঁ সমস্ত কিছু ওরা কি জানতে চাচ্ছে, বা যদি কোনো মেয়ে অভিভাবক হয়ে থাকে, মেয়ের যদি অভিভাবক হয়ে থাকে, কোনো অভিভাবকের সন্তান যদি মেয়ে সন্তান হয়ে থাকে, কন্যা সন্তান হয়ে থাকে, তো আরও বেশি জরুরি। কারণ মেয়ের সাথে যদি বাইরে সে স্কুল থেকে স্কুলে যাওয়ার পথে বা টিউশনে যাওয়ার পথে বা হয়তো কোনো বাজারে শপিং মহলে যদি কোনো বাজে কিছু হয়ে থাকে, সে হয়তো বা মা বাবার কাছে বলতে পারবে না, এটা হ্যাঁ গোপন করে থাকবে। যদি সে বন্ধু মা যদি সে কন্যা সন্তানের সাথে যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকেন, তাহলে আমি মনে করি সেই ক্ষেত্রে মেয়েটা কোনো রকম গোপন করবে না, তার সাথে
0: বা তার বেঁচে যাওয়ার সম্ভাবনা
1: সহজ। আর যদি
0: কোনো দুর্ঘটনা সহজে
1: এড়িয়ে নেওয়া যাওয়া যেতে পারে, এটাই আমি মনে করি।
0: গণমাধ্যমে নারীদের অশালীন প্রদর্শনী, এ বিষয়ে আপনার 1986 এর অ্যাক্টের কথা বললেন, আপনি এটা বলেছেন যে এটার অ্যামেন্ডমেন্ট চলছে, তো চলছে কি না, কিছু মডিফিকেশন কি কিছু হয়েছে, মানে ধরুন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভাবছে যে কিভাবে সেটাকে মানে আরো সময় উপযোগী করে তোলা যায়।
1: আমি আগে বলেছি যে 1986 এর যে

0: একটা, সেটা শুধুমাত্র কোম্পানির কার্যকলাপ বা বাণিজ্যের উপরে দৃষ্টি দিয়ে এটাকে করা হয়েছিল। কিন্তু এখন যে রিসেন্ট যুগে যে ইন্টারনেটের বা টেকনিক্যাল যুগের যে এগুলো কাভার আপ করে না, তার জন্য এটার অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর এখনও চলছে, অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর চলছে। যেমন অ্যামেন্ডমেন্ট বিল 2012-তে এটা এখনও রাজ্যসভাতে আছে এবং এই রিসেন্টলি এটাকে ডিপার্টমেন্টের রিলেটেড পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির উপর এটার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিলের, অ্যামেন্ডমেন্ট বিলের। তো এই
1: তার মানে এটাকে মডিফিকেশন করার দিকে
0: যাচ্ছে, মডিফিকেশনের দিক দিয়ে যাচ্ছে। তবে এই একটা যে 1986-এর একটা যে ভারতবর্ষে তৈরি হয়েছিল, এটা হোল ইন্ডিয়াতে কাজ কভার আপ করতো শুধু জম্মু কাশ্মীর ছাড়া। এই একটা জম্মু কাশ্মীরে এই একটা প্রযোজ্য নয়, তবে হোল ইন্ডিয়াতে সেটা চলে। তো আমরা শুধু বলবো যে আমি বলতে চাই
1: না, এমনিও আমাদের দেশে জম্মু কাশ্মীরের জন্য
0: আলাদা প্যানেল,
1: সংবিধানে আলাদা আলাদা আলাদা ধারা আছে, 370 ধারা। আর এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, তো কিছু কিছু বিষয় সেটা নাও হতে পারে,
0: হ্যাঁ,
1: কিন্তু মানে তবুও মানে বাকি ভারতবর্ষ তো বিশাল ভারতবর্ষ, অনেক
0: জনসংখ্যা, সব ক্ষেত্রে প্রযোজ্য। তবে ওই অ্যাকসেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর ওই একটা প্রযোজ্য না।
1: আচ্ছা,
0: তো আমি আবার বলতে চাই প্রহিবিশন যে মানে প্রহিবিশন যে একটা 1986, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেপশন মানে ব্যতিক্রম থাকে। যেমন আমরা দেখলাম যে টিভিতে বা অ্যাডভার্টাইজমেন্টে মহিলাদের অশ্লীলভাবে দেখানো খারাপ, ঠিক এটা খারাপ, কিন্তু যদি আমরা দেখি পাবলিক স্বার্থে, যেমন ধরো এটা ডাক্তারের চেম্বারে, এটা মেডিকেলের ক্ষেত্রে যদি এটাকে পাবলিশ করা হয়ে থাকে এটা, তবে শিক্ষার ক্ষেত্রে যেটা প্রযোজ্য জরুরি সেটাকে আমরা প্রহিবিট বলে ধরবো না। ডাক্তারের চেম্বারে একটা মহিলার যে আর্ট করা থাকে বা মানুষের গুড ফেইথের জন্য, পাবলিক গুডসের জন্য যেটা ইউজ করা থাকে, সেগুলো
1: মানে পজিটিভ দিকগুলো সেই আইনের আওতায় আসবে না।
0: পজিটিভ বলতে মানুষের মানে স্বার্থে, যেটা মানুষের স্বার্থে বলতে যে শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে যদি সেটা ইউজ করা হয়ে থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে ডক্টরের চেম্বারে, সেগুলোকে আমরা প্রহিবিট বলে ধরবো না।
1: আচ্ছা,
0: তো অন্য ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে যদি ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা খুবই প্রহিবিটেড, যেটা আমি আগেই বললাম পানিশমেন্টটা কতটুকু হতে পারে লাস্ট। তবে আমি দেখবো যে 1986-এর অ্যাক্টের 5 নম্বর সেকশনে, তবে স্টেট গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে
1: সেখানে,
0: হ্যাঁ, স্টেট গভর্নমেন্টে অফিসার গ্যাজেটেড একজন অফিসারকে নিযুক্ত করতে পারবে,
1: সে মানে দেখার জন্য,
0: দেখার জন্য উনি ইভিন
1: মানে উনি সেই স্টেটে দেখাশোনা করবেন
0: উনি
1: এই ধরনের ঘটনা হচ্ছে কিনা,
0: হচ্ছে কিনা। আর যদি কোনো কারণে তিনি ইনফরমেশন পান যে এইভাবে কোনো একখানে কোনো দোকানে কোনো ক্ষেত্রে যে সেটা বাণিজ্যিক স্বার্থে এগুলো ইউজ করা হচ্ছে, যেমন কোনো বইয়ে, পেপারে, বুকে, ফিল্মে, রাইটিংয়ে, পেন্টিংয়ে অথবা যে কোনোভাবে অ্যাডভার্টাইজমেন্টে সেগুলো রেকর্ডিংয়ের ক্ষেত্রে, ডকুমেন্টসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, তাহলে সে সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ওই জায়গাতে যেতে পারবেন এবং ওইখানে সবগুলি সিস্ট করে নিয়ে আসতে পারবেন, ওনার বাজেয়াপ্ত করতে পারবেন। ইভেন কোনো বাড়িতে যদি এইভাবে অশ্লীল, মহিলাদের অশ্লীল ছবি তুলে রেকর্ডিং করে বাণিজ্যের জন্য কাজে লাগাচ্ছে এবং অর্থ উপার্জন করছে, সেই ক্ষেত্রে ওই পাবলিক প্লেসেও উনি যেতে পারবেন, উনি ওখানে গিয়ে মহিলাকে ওই ওই ডকুমেন্টসগুলোকে সিস্ট করে আনতে পারবেন।
1: আচ্ছা,
0: তার জন্য
1: এটা একটা বিশেষ দিক,
0: হ্যাঁ, এটা রাজ্য সরকারের একটা,
1: হ্যাঁ, এরকম আইনটাকে এরকম ভাবে প্রযুক্ত না করলে তো আইনটা আইনের জায়গায় থেকে যাবে, তাহলে
0: কার্যকরী হবে,
1: হ্যাঁ, কার্যকরী হবে না, সেক্ষেত্রে মানে প্রয়োগ করতে হবে যথাযথভাবে।
0: তারপরে মানে ওই শুধু সিস্ট করে আনার পরে ওই সব মানুষের বিরুদ্ধে যারা বাজে কাজ করছে, বেআইনি কাজ করছে, ওদের বিরুদ্ধে উনি মামলা।
2: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন মিতা হকের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালায় এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পুরবী দত্ত।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন পূরবী দত্তর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

मोड़ पे ये समझाती हुई

মুম্বাই হিন্দু থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলি করে শোনানো হল আকাশবাণী গোলাশহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর্গ অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর্গ সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলি করে শোনানো হবে। 8:05 শুনবেন খেলাধুলা অনুষ্ঠান, 8:30 দুঃখিত বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান, 8:30 শুনবেন নজরুলগীতি, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা ছবি গানের অনুষ্ঠান বিনোদন। এটি আজ শুনবেন মায়ের আশীর্বাদ বাংলা ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে তরি ভীমপলশ্রী পূরব রাগে শুনবেন সানাই বাদন শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লোকগীতি শিল্পী তাপসী রায় চৌধুরী এবং তরুণী সেন মহন্ত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থীর আসর। আজ রয়েছে আড্ডা।
1: আমরা আজকে যে জায়গাতে আইসি, জায়গাটার নাম কিটা?
2: মাগুরুলি।
1: মাগুরুলি, এই অঞ্চলে আপনারা মোটামুটি আজকে দীর্ঘ বৎসর যাবৎ, মোটামুটি কত বছর হইব? ৫০
2: না, এবার কো আমাদের দুর্গাপূজা হইব ৫৯ বছর।
1: ৫৯ বছর? আচ্ছা, ৫৯ বছরে ফা দিছে। তো আপনি তো অবশ্যই, আপনারা শুধু আপনি নাই, আপনারা এই অঞ্চলে যারা বসবাস করেন প্রত্যেকেই পূজার লগে জড়িত আছেন। তো পূজাটা যে আপনারা যে কররা, মিশ্র জনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে আপনারা এই অঞ্চলে কিভাবে কিতা কররা না কররা আপনারা একটু বিস্তারিত ভাবে করেন
2: না? আমরা তো ৫৯ বছর দিয়ে আমরা পূজা করি আর আমরা পূজার কোনো রিসিট নেই। আমরা নিজেরাই মধ্যে চান্দা তুলিয়া পূজা করি। টাউনে অনেক মানুষ আছে, আমরা গ্রাম থেকেও গেছে, তারাও আমাদের সাহায্য করে।
1: তো আশি পরিবারের চান্দা দিয়া বর্তমান যে বাজার মূল্য বা সবকিছু দিয়া কিন্তু আপনারা আর হয়ে যায়নি না, টানাটানি চলে না?
2: না, হয়ে যায়।
1: হয়ে যায়।
2: মনে করো আজকে আমরা যে আশি পরিবারে এবার খুব চান্দা উঠবো প্রায় ৫২,০০০ টাকা উঠবো আর কি, আমরা গ্রামের।
1: আচ্ছা,
2: এরপরে টাউনের তো অনেক আছে, অনেক তারা চান্দা না দেয়, দিলাই ডাইল দিলাই, একদিনে খানি দিলাই, মোটামুটি এমনিতে আমরা কোনো কোনো হয়ে যায়।
1: মানে নিয়ম নিষ্ঠা মানিয়ে?
2: না, পুরা নিয়ম, কোনো অনিয়ম কোনো পূজা তো হয় না।
1: এখানে বলি টলি কোনো
2: না? বলির ব্যবস্থা?
1: বলির ব্যবস্থা না। তো আমরা তো শুনছি দুর্গা পূজাতে ফলও বলি নাই দিতে লাগে, বা যে কোনো কিছু খুশিয়া রইলেও বলি দেওয়া লাগে
2: না? আমরা এখানে বলি,
1: বলির ব্যবস্থা নেই। আপনারা মণ্ডপে আমরা দেখছি মণ্ডপটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন

0: বিভিন্ন রকমের সাহায্য সহায়তা আপনারা পাইছেন, তো সরকারি কোনো সাহায্য আছে না?
1: পূজা পূজা আপনি না
0: হ্যাঁ,
1: এমনি
0: না না, সরকারি কোনো সাহায্য
1: না না,
0: আপনারা পূজাতে বা
1: পূজাত কোনো সরকারি কোনো সাহায্য নাই,
0: মণ্ডপে
1: নাই, পূজাত কোনো সাহায্য নাই,
0: পূজাত কোনো সাহায্য
1: নাই।
0: নেই। তো আমি আমরা জানি যে শহরের পূজাতে কিন্তু বেশ মানে চান্দা না উঠলে লাখখানে 1.5 লাখ টাকা বা আরো বেশি টাকারও পূজার বাজেট আমরা শুনি।
1: শুনি
0: তো আপনারা যে আজকে এই যে মানে 60 বছরে ফা দিলার প্রায় হওয়া যায়, এই যে আজকে যে এই যে চিরাচরিত ভাবে যে আপনারা পূজা অর্চনা কররা, এ ছাড়া আপনারা সান্দাও তুলরা না গ্রামীণ অঞ্চল সবজি ফাইরা ডাইল ফাইরা চাল ফাইরা ইত্যাদি আপনারা ওই যার গিয়া ভোগের ব্যবস্থা হয়ে যায় গিয়া, তো সাইডে দিন কিতা ভুক টুক লাগা নিয়ে অন্য
1: সাইর দিন বলতে আমি আপনারা হই সপ্তমী দিন ভোগ লাগানি হইব, অন্ন ভোগ,
0: আচ্ছা
1: অন্ন ভোগ, এবং সপ্তমী দিন প্রায় 400 মানুষের কানি হইব,
0: আচ্ছা
1: অষ্টমী সেম,
0: আচ্ছা
1: 400 মানুষের অন্ন ভোগ হইব,
0: আচ্ছা
1: নবমী দিন আমরা করি, নবমী দিন একটু বেশি প্রায় 500-600 মানুষের কানি, তো নবমী দিন খিচুড়ি প্লাসটা হবো পায়াসটা হবো, দশমী দিন আবার মায়ের ভোগ হইব খিচুড়ি দাবো।
0: আচ্ছা এবার কিন্তু তিথি একটু কম বেশে আছে আমরা যতটুকু জানতাম পারছি, আর কিন্তু হাতে গোনা কয়দিন এরপরেই কিন্তু আমরা,
1: না না না, তিথি বলতে আমরা যেন আমরা এখানে যে পূজা করবো তিথিটা আমরা যে রামকৃষ্ণ মিশ্র মিশন দেন এই অনুযায়ী যদি
0: মানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আপনারা
1: আপনারা এইটা সিদ্ধান্ত করে এই সিদ্ধান্ত না পূজা করবো আমরা।
0: আচ্ছা তো আপনারা কিতা কালী পূজা একলগে করিলেন না?
1: না না না, কালী পূজার দিন কালী পূজা, লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী
0: পূজা, কারণ যারা দুর্গা পূজা করেন প্রত্যেকেই কিন্তু,
1: না না এটা তো ক্লাবে করে,
0: আচ্ছা
1: যে কোনো ক্লাবে তারা একদিনে লক্ষ্মী পূজা ও এদিনও লক্ষ্মী পূজা কালী পূজা করিলে, আমরা এটা তো ক্লাব নাই,
0: না না ক্লাবের কথা হইয়া না, আমি হচ্ছে কোন কোন জায়গাত অষ্টমী দিন কিন্তু কালী পূজা করিয়া
1: সমাধান করি, না না আমরা সমাধান
0: হয় না, লক্ষ্মী পূজা না হইয়া যে দুর্গা পূজা যারা করেন প্রত্যেক প্যান্ডেলের মধ্যে কিন্তু লক্ষ্মী পূজা
1: জানি আমি জানি
0: কালী করা লাগে। তো আপনারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে করবা, তো আপনারা গ্রাম গ্রামের যারা আছেন প্রত্যেকেই কি তাই এখানে আয়া প্রসাদ নেই
1: বাইরের থেকে
0: আয়া, তো আপনি এখানে কিভাবে কিতা করা না হর আমরা একটু করি না?
1: আমি আবার কো আমি যে পূজা কমিটির এবার সদস্য আমি,
0: আচ্ছা
1: তারপরে আমি প্রতিদিনও এখানে উপস্থিত থাকি,
0: আচ্ছা
1: বেশিরভাগ আমিও বেশিরভাগ রান্না বান্না করি,
0: আপনি রান্নাটা
1: মানে প্রসাদটা আমিও রান্না বান্না করি,
0: আচ্ছা তো এখানে ব্রাহ্মণ আপনারা কি শহর থেকে আইন না আপনারা এখানে?
1: না না ব্রাহ্মণ শহর থেকে বলতে আবার কো ব্রাহ্মণ আইবা এটারে হয়, না না না এটা শুনতইল আরো যাওয়ার আগে সন্তলির বড়ৈতল ধরে, বড়ৈতল ধরে বোলাতা বোলানাথ মন্দির আছে না
0: দিকে
1: লাগে ভূগর ভাষাটা, ওইটা জায়গাটার নাম
0: রানীর ঘাট, এই জায়গাটা রানীর ঘাট,
1: রানীর ঘাট করি যে বোলানাথ মন্দির আছে,
0: হ্যাঁ হ্যাঁ দিকে যেটা
1: রানী উল্টা দিকে বাড়িটা নাম,
0: বাড়িটা রানীর ঘাট, আচ্ছা যাই হোক। তো পূজা নিয়ম নিষ্ঠা মতো হওয়ার সবকিছু হওয়ার আজকে 59 বছর ধরে আপনারা পূজা চালাইয়া যারা, এর মধ্যে কোন রকমের অসুবিধা টসুবিধা হয়নি বা আপনারা যেহেতু মিশ্র জনবসতিপূর্ণ অঞ্চল তো এই অঞ্চলে তারা আইয়া তারা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা কি এই অঞ্চলে আইয়া কিরকম কিরকম সাহায্য করেন বা সহায়তা করেন এটা একটু যদি কইন আমরা?
1: না অন্য ধর্ম যে মানুষগুলা আমরা পূজাত কোনো বিঘ্ন ঘটায় না, তারা বরং মুখ দিয়ে যেহেতু সাহায্য করে
0: ওটাও
1: সাহায্য, না না না না না সাহায্য
0: যার ধর্ম যার ধর্ম
1: সাহায্য করে, মনে করো আগে আমরা গৌসভামতি কিছু কিছু দিত তখন আর গৌসভাতে হয় না লোয়া হয় না, তেমনি আমরা প্রধান যে নিজেরা প্রধান আছে তাই না বলতে কিছু সাহায্য করবো আর এমনি যে আমরা মেম্বার আছে তারা তো সব অন্য ধর্ম বলি মেম্বার, যেমন ওই গাঁও সভা এই গাঁও সভার মেম্বার তারা কিন্তু উপস্থিত থাকে, যখন যেটা লাগে সাহায্য করলে তারা সাহায্য করে দেয়।
0: আচ্ছা যাই হোক এটা গেল এটা, তো আপনি কোনো পদেও দিয়ে আসেন এটার মধ্যে না শুধু মেম্বার ওই
1: এবার খুব মেম্বার আছে,
0: মেম্বার আছে তো আগে কিতা আপনারা আসলে এখানে আজকে যে 59 বছর ধরে বর্তমানে আপনার বয়স কত চলে?
1: আমার বয়স বর্তমানে 50 চলে,
0: 50 মানে 9-10 বছর বয়স থেকে পূজা দেখরা, এখানে কোন রকমের পরিবর্তন আপনারা আনছেননি? দিনে দিনে তো ফুলাফানের বিভিন্ন রকমের দাবি দাবা থাকে যে না বা পূজা এইভাবে করো একটু বাজনা বাজনা বাজাও এই করো সেই করো, এটার কোনো
1: না না বলতে আগে তো আমরা একটা বাড়িতে পূজা করতাম ওই সেন্দ্রবাবুর।

0: আমরা পূজা করতাম। তারপরে এখান দিয়ে আমরা মন্দির মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে, তখন কি মন্দিরও করি, তা আঁকতে গিয়ে ওখানে বহুত ভালো, বহুত ভালো।
1: লাইট উঠের কোন ব্যাপার?
0: হ্যাঁ, লাইটিং, আমরা লাইটিং সব করি।
1: আগে যখন 9 বছর বয়সে যখন আসলাম,
0: না আগে তোমার মন লাইটিং আসিল
1: জাগ জ্বালাইয়া? আচ্ছা, গান বাজনা কিচ্ছু হয়নি কেন?
0: গান বাজনা বলতে আমরা নিজেরাই মধ্যে সুন্দর আরতি, ধামাইল, মেলুকেত মাল, দিনের বেলা গীত, বুক আরতি, সবকিছু আমরা নিজেরাই সব আমরা গ্রামের মাঝে করি,
1: গ্রামের মাঝে করেন। আচ্ছা, প্রসাদ যারা গ্রহণ করেন আপনারা প্রসাদটা কিভাবে দেন?
0: আমরা তো ওই তো চেয়ার টেবিলও বসাই, কোনো ক্ষেত্রে আমরা নিচে পলিথিন দিয়ে বসাই, বসাইয়া
1: না খাবারটা কি
0: খাবারটা খোলা পাতার মধ্যে।
1: প্লাস্টিকের কোনো ব্যবস্থা নেই?
0: না, ওখানে বর্তমানে প্লাস্টিকের ব্যবস্থা হয়েছে না, এবার মনে হয় প্লাস্টিক ব্যবস্থা করতে লাগবে।
1: না, আপনার কাছে অনুরোধ থাকবো আপনারা এই ব্যবস্থাটা করবেন।
0: দেখি আমরা যাইতে পারি, মনে করো রবিবারে প্রোগ্রাম আছে আমরা খোলা পাতা আনতে।
1: আচ্ছা,
0: ওই খালাইগিরি মধ্যে, খালাইগিরি,
1: খালাইগিরি
0: দিকে যাইতে লাগে,
1: যাইতে লাগে। খালাইগিরির থেকে খোলা পাতাটাই আনবা, আর যদি আপনার আর সম্ভব হয় তাইলে মাটির গ্লাস লই আইবা। কারণ কি, তা আপনারা দেখরা দিনের পর দিন কিন্তু গরম বাড়িয়াই যার, প্রকৃতি কিন্তু আমরা লগে খুব রুষ্ট হইয়া বয়াত, রাগ করিয়া বয়াত। প্লাস্টিক জ্বালাইলে পরে ক্ষতি হয়, প্লাস্টিক মাটির ফললে ফসে না, প্লাস্টিক ক্ষেত গেলে পরে ক্ষেত করা যায় না, বিভিন্ন রকমের সমস্যাদি হইয়া থাকে। সুতরাং কলা পাতা যদি আপনারা এক জায়গায় দোলা হরিয়া রাখুন, গড়িয়ে যা খাইলো খাইলো, এরপরে শুকাইলে পরে এটা জ্বালাই দেওয়া যায়। আর প্লাস্টিকের গ্লাস আপনারা পরিহার করবা, করিয়া অন্য ব্যবস্থা গ্রহণ করবা, কারণ প্লাস্টিক
0: ব্যবহার লাগে। তো আমরা দুই তিনটা ডাস্টবিন বানাইছি আমরা।
1: আচ্ছা,
0: মন্দিরও ডাস্টবিন আছে, বড় বড় গর্ত করিয়া বানানো হয়েছে।
1: আচ্ছা,
0: পাহাড়িও মানানি হয়েছে।
1: আচ্ছা,
0: সবগুলো এখানে ফলাই আমরা।
1: আচ্ছা,
0: ফলানি পরে আগুন লাগাই দিই।
1: আচ্ছা, প্লাস্টিক জ্বালাইলে পরে যে ধোঁয়াটা হয় এটার থেকে কিন্তু বিভিন্ন
0: ধোঁয়াটা হয় বলতে, আমরা তো পূজা কয়েক দিন পরে অন্তকে 20-25 দিন পরে খালি পূজার পরে এটা
1: না, আমি এটা হইয়ার না, আমি হইয়ার যে আপনারা যে প্লাস্টিকটা যে জ্বালাইন বা আমরা যদি কেউ প্লাস্টিক জ্বালাই এটাও কিন্তু খুব ক্ষতি
0: করে।
1: শহর বন্দরে অবশ্যই যাইন, হালকা বৃষ্টি হইলে কিন্তু শহর বন্দরের রাস্তা ডুবাই যায়, প্লাস্টিকের বোতল ফালাইয়া ফালাইয়া জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে
0: যায়।
1: আর এই জলের বোতল প্লাস্টিকের টুকরা কিন্তু এই সমস্ত অঞ্চলে আয়। ক্ষেতগ্রস্ত কিরকম হয়েছে আপনার এবার এই অঞ্চলের মধ্যে? এবং আমরা আশা করি পূজার মধ্যে হয়তো বা পূজার আগে পিছে আমরা খাতিনি হরিয়া যেটা এটা যদি ফাইলাই তাইলে কিন্তু আমরা
0: অনেক অনেক অনেক ভালো দান,
1: অনেক ভালো দাইব। কতখানি জমি আপনার আছে মোটামুটি?
0: আমার তো এবার আমি ক্ষেত করছি দুইখানি।
1: এছাড়াই নিনে সাধারণ?
0: না, আমি এবার সাধারণ ভাবে রয়েছি,
1: দুইখানি জমি মোটামুটি
0: এছাড়াই রয়েছি না,
1: এছাড়াই রয়েছি না। তো এখানে আপনারা এখান থেকে একটা সময় ইরানি বাবুরবাজার থেকে প্রচুর পরিমাণে সবজি যেত, তখন আপনার সবজি চাষ বন্ধ করে দিলা এখানে?
0: সবজি চাষ বলতে আমরা এখানে তো সবজি চাষ এক কোন লাগানি ওর
1: নিজের খাবার বুঝ, বাজারও কিন্তু
0: না না না, বাজারও যাওয়ার বুঝ লাগানি ওর
1: লাগানি হননি, তো আসার খবর। পানীয় জলের কি তা ব্যবস্থা?
0: না, পানীয় জলের ব্যবস্থা নাই, সবজির যে পানি জল এটা ব্যবস্থা নাই।
1: না না, সবজির জলের তো হইলো আলাদা জল, খাইবার পানির কি তা ব্যবস্থা?
0: খাইবার পানির ব্যবস্থা বলতে ওই দেখেন না আপনারা, এই অবস্থা
1: মানে কোন ক্রম ডুকছে গিয়া,
0: কোন ক্রম ডুকছে,
1: মণ্ডপ আপনারা ঢুকাইছেন নি?
0: না, মণ্ডপ ঢুকাইছে না।
1: এটা একটা ঢুকাইলে যদি পঞ্চায়েত চকে দিলে
0: না, এদিকে মণ্ডপ ঢুকাইলে এখানে উঠতো না, তো জল উঠতো না।
1: না, নিচেই রাখলা, নিচে রাখলা, পরে দিয়ে আপনারা জল পূজার সময় তো প্রচুর জলের প্রয়োজন, দোয়া পাখলা
0: পূজার সময় জল মোটামুটি আমরা এখানে একটা খাসা কুয়া আছে, নিচে
1: দেখছি
0: তো আমরা, মন্দিরে মোটর আছে, লাইন ফিটিং আছে, এখান থেকে আয় জলটা ভালো। আর বিশেষ করে টাউন থেকে আমরা মোটামুটি জল আনি, বিশুদ্ধ জল কিনে আনি।
1: আপনার বাড়ি কিতে এই অঞ্চলে সামনে দেখি আর আপনারা কাজ কররা সহল্লা সময় সন্ধ্যার সময় আপনারা সবাই কিন্তু কাজ কামে ব্যস্ত থাকুন। আমি আপনার কাছে জানতাম সাইয়া, এই যে পূজা এখানে যে পূজা হয়, আপনি কত বছর ধরে পূজাটা দেখরা বা পূজার লগে জড়িত আছেন?
2: ওই তো মনে করেন 55 বছর আমার বয়স।
1: আচ্ছা,
2: চলে
1: জন্মসূত্রে এই কামিনী?
2: না, জন্মসূত্র আমার ওই দেশে, বাংলাদেশে জন্ম।
1: আচ্ছা আচ্ছা, যাই হোক, তো 55 বছর ধরিয়া আপনি এখানে আসেন, 55 বছর ধরিয়া এই পূজার লগে জড়িত,
2: জড়িত পূজার লগে।
1: কিভাবে কিতা করুন আমরা একটু বিস্তারিত ভাবে, একটু সময় নষ্ট করিয়া?
2: সময় নষ্ট বড় জিনিস না, যেরকম হয়

0: এরকম তো তাই না, যা হয়েছে তাও ঠিক আছে।
1: আচ্ছা
0: ওই রকমই আমরা সবাই মিলিয়া,
1: হুম
0: সব সময় আমরা সবাই মিলিয়া একে অন্য সহযোগিতা করিয়া
1: হুম
0: আমরা পূজা আমরা পালন করি।
1: পালন করে। এখানে মা মাসি দিদি বৌদিরা তো মানে এটা কিন্তু আপনারা ভাগ করিয়া দেন না, আমি একটু জানার মানে চেষ্টা করি আর। অনেক জায়গাতে আমরা দেখছি গ্রামীণ পূজাতে আজকে এই ঘরের মহিলাই বা বা পাঁচজন পাঁচ পরিবারের মহিলা এলা, অন্যদিন পাঁচ পরিবার, এইভাবে করো
0: না, এরকম না, এটা সব একত্র ভাবে।
1: একত্র ভাবে।
0: এই যে শাক সবজি কাটা থেকে ধরিয়া কাজ কর্ম যা কিছু আছে, মাঞ্জা গোসা বাসন পত্র, এটা সবে মিলিয়া দেওঘর হিসাবে তো দুজন লোক আলাদা নিয়োগ থাকে, এরা তো ব্রাহ্মণের হেল্পার হিসাবে থাকে তারা।
1: আচ্ছা আচ্ছা,
0: এমনি বাইরের যে আনুষ্ঠানিক কাজগুলো আছে সবাই মিলিয়া করা হয়।
1: করা হয় তো আপনি এমনি এখানে কিতা করেন, 4 দিন কি কি কাজ করেন, সকালে কয়টার সময় যাই?
0: ওই তো যখন যেটা করতে লাগে তখন এটাই করণ লাগে আর।
1: আচ্ছা মানে সকালে যাই নাকি আনি 4 দিন? না
0: সকালে না, তো গ্রামের মানুষ তো বাড়ি ঘরের কাম কাজ সারিয়া যাইতে লাগে।
1: আচ্ছা, রাস্তাঘাট মোটামুটি আপনার আর উন্নত মানের আছে?
0: না, রাস্তাঘাটের উন্নতি নাই। রাস্তাঘাটে তো আইসেন দেখছেন তো কি অবস্থা রাস্তাঘাট।
1: মোটামুটি জায়গাটা মোটামুটি জায়গাটা পিচুচ আছে, কোন কোন জায়গা খুবই
0: বিপর্যস্ত অবস্থা, ঠিক আছে।
1: তো এখানে সব থেকে বড় যে জিনিসটা আপনারা গ্রামে দেখি আর, যে রাস্তাঘাটে ভারী যান চলাচল না করার কারণেও এদিকে ড্রেন থাকে এবং টিলাভূমি থাকার কারণে আপনারা জলটা কিন্তু হারাইয়া যায় গিয়া। এমনি আপনার পেশা কিতা, কিতা করিয়া খাওয়া দাওয়া মানে পরিবার প্রতিপালন করার?
0: এমনি আমি অটো শ্রমিক, অটো চালাই।
1: অটো চালাই? এখন তো অটো নাই,
0: অটো নাই, এখন মালগাড়ি আছে।
1: মালগাড়ি আছে, টুকটুক
0: আমার বেন গাড়ি আছে।
1: ও বাহ,
0: আগে অটো চালাইতাম।
1: আচ্ছা, ভালো কথা। আগে তো অটো গিয়া থামতো হো রাজলক্ষ্মী সিনেমা,
0: বহু আগে,
1: বহু আগের কথা। তো এখান থেকে অটো ভাড়া কত আর দূরত্ব কতটুকু আমরা যে মণ্ডপ থেকে এই জায়গা বা এখান থেকে?
0: দূরত্ব 9 কিলোমিটার।
1: 9 কিলোমিটার
0: ভাড়া তো আগে আসিল, পেট্রোল গাড়ি থাকতে আসিল আপনার 40 টাকা, এখন বর্তমানে 30 টাকা।
1: 30 টাকা
0: ইলেকট্রিক গাড়ি আওয়াতে গিয়ে 30 টাকা হয়েছে ভাড়া।
1: আচ্ছা, ইলেকট্রিক গাড়ি যে আইছে, ইলেকট্রিক গাড়ি মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়, আপনার তো দীর্ঘদিনের অটো চালানোর অভিজ্ঞতার কারণটা কিতা বলিয়া মনে হয়? এরা কিতা খুব দ্রুত চালায় না এটার পিক আপটাই খুব বেশি?
0: না, একদিকে এটার পিক আপটা বেশি ইলেকট্রনিক গাড়ি, আর দ্বিতীয় দিকে হলো এরা যারা ড্রাইভার এরা তো ট্রেনিং প্রাপ্ত নাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: কিতা কইছে বলছে, আমরা যখন ড্রাইভারি করি তখন একটা অটোর দাম আসিল অনলি 20,000 টাকা, নিউ অটো,
1: তৎকাল বহুত আগের কথা,
0: এটা 89 এর কথা কইতাছে। 88 এ জুট গভর্নমেন্ট আসিল, এরপরে 89 এর কথা কইতাছে। আমি ওই সময় থেকে চালাই গাড়ি, 89 এর থেকে।
1: আচ্ছা,
0: আজকে কত বছর রানিং হয়েছে? 37 বোধ হয় রানিং হয়ে গেছে,
1: 37 বছর
0: ওই অটোতে আছে। এবং এরা তো উস্তাদ ছাড়া ড্রাইভার, এবং সবটি ড্রাইভারের বয়স ম্যাচিউরড নাই, 16-17, 14-15 এরকম, 18-20 এরকম। আমরা লগের তো ড্রাইভার এখন নাই কইলেই চলে, নাই চলে তা গোটা খাড়া 2-4 জন পাইবে না 100 মধ্যে। আর ওই উৎসাহ ছাড়া হওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ইয়েটা বেশি, আর তো নেশা টেশা এটা তো আসেই বুঝরা তো।
1: এই জিনিসটা কিন্তু আমরা সর্বনাশা, যেমন এই জিনিসে কিন্তু অনেকের প্রাণ যেমন নের, পুরা পরিবার উচ্ছন্ন যার গিয়া এবং তরুণ সমাজও উচ্ছন্ন যার গিয়া। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আছে, অনেকে হাতে মুলিয়া বা বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিস খায়,
0: এবং
1: একজনে কইছে যে এটার লগে একটা ছোট্ট প্যাকেট দেওয়া হয়, এটার মধ্যে বলে ব্লেড বড়িয়া রাখিয়া তুমি দেখিও। আমার একজন কইছেন তুমি দেখিয়া রাখিও, আজকে ব্লেড বললে কালকে ব্লেড এটার বলে অস্তিত্ব বলে
0: পাওয়া যায় না। এটা সাধারণত এই যে ইয়ে যে খেলা যে দেখায়, জাদু খেলা যে এরা দেখায়, এরা প্র্যাকটিক্যাল ফিল্ডও দেখাইছে এইগুলা জিনিস, এই যে ব্লেড ছাড়িয়া যে মানে কতটুক ক্ষতিকারক এই জিনিসটা,
1: আমরা কিতা হরে
0: কিতা হরে দেখাইছে।
1: পরবর্তী সময় কিন্তু যখন এটার বারবার অন্ত ওই জায়গা, তখন কিন্তু আমরা রাস্তার কাছে যাই বা বিভিন্ন রকমের ইটা করি ইটা করি, তবুও কিন্তু আমরা কাজ হয় না। তখন ইলেকট্রিক টুকটুকের পাশাপাশি আবার ইও আইয়া গেছে গিয়া, মোটরসাইকেল তারপরে স্কুটিও কিন্তু ইলেকট্রিক আইয়া গেছে গিয়া।
0: ওইটাই সব সব জিনিসটাই ঘুরাই ফেরে, একই উস্তাদ ছাড়া ড্রাইভার, আনম্যাচিউরড ড্রাইভার, এটা দুর্ঘটনা ওই মদমত্ত নেশাগ্রস্ত এই বেশিরভাগ
1: বেশিরভাগ
0: বেশিরভাগ
1: আপনি যে এখন যে ভ্যান

0: চালাইরা পিকআপ ভ্যান যেটা চালাইরা, এটা দিয়া কিরকম ব্যবসা বাণিজ্য চলে বা এরকম কিরকম আগের মতো লাভ উন্নি না?
1: না, আগের মতো ব্যবসা বাণিজ্য নাই, এটা তো বহুত আগের গাড়ি আমার যেটা।
0: আচ্ছা,
1: অনেকদিন আগের গাড়ি, 2010 গাড়ি, এখনো রানিং এ আছে।
0: আচ্ছা,
1: তাও আমি একা চালাই দিকে, রানিং ও আছে, ড্রাইভার দিয়ে চালাইলে এটা অতদিন থাকতো না,
0: থাকতো না,
1: 16 বছর রানিং চলার গাড়ি।
0: কারণ গাড়ি তো তারা তো গাতত কিচ্ছু দেখে না, সব সমান, সব সমান হয়ে যায়। তো কিটা টানুন যেটা দিয়ে?
1: আমি গ্যাস ডেলিভারি করি,
0: গ্যাস
1: হোম ডেলিভারি।
0: ও, তো গ্যাসে কিরকম নেন আপনারা টাকা? গোডাউন থেকে বাড়ি বুঝানি?
1: গ্যাসও তো এটা আপনার এলাকা বুঝিয়া, ডিস্টেন্স বুঝিয়া।
0: না না, আপনার এই গ্রামে ঢুকতে, ইরানি মাগুরুলি ঢুকতে
1: 100 টাকা?
0: 100 টাকা? 100 টাকা পেট্রোলের যে দাম ওখানে?
1: পেট্রোল না, ডিজেলের
0: দামে পুষায়নি?
1: না পুষাইলে তো আপনি তো
0: পরিবার
1: মেনটেন করতে হইব।
0: আচ্ছা, যাই,
1: তাছাড়া অন্যের লগে মিলিয়া চলতে হইব।
0: আচ্ছা, তো আপনারা, আপনার নিজস্ব কোনো কৃষি জমি আছে?
1: না, কৃষি জমি নাই,
0: কিছুই নাই।
1: না, কিছু নাই, শুধু বাড়ি আছে।
0: বাড়ি আছে, বাড়ির মধ্যে কি তা দুই গাছ রামাইশ, একটু বেগুন বা একটু মরিচিতা লাগাই?
1: ইতা তো টুকিটাকি গ্রামের বাড়ি, এটা তো থাকবই একটু একটু।
0: আপনারা এই অঞ্চলে হাঁস মুরগ পালন ওইনি আগের মতো নাই তা শেষ?
1: হাঁস মুরগ পালন ইতা মনে করেন ওই নিচের সাইডে দিয়া, ওই যে খাওয়া বিল জায়গা, আমরা এত দু এলাকা হাঁসের কোনো ইয়ে নাই
0: নাই। কারণ এই ইরানি গ্রাম, মাগুরুলি গ্রাম, বাবুরবাজার, টিল্লা বাজার, রাঙ্গাউটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডিম যাইতো একটা সময় বাজার।
1: ঠিক আছে, যাইতো
0: তখন কিন্তু সবাই দেখি বাবুরবাজারে ট্রাক বড়িয়া, মানে পিকআপ ভ্যান বড়িয়া বড়িয়া সবজি, আর যে সবজি বাইরের থেকে আর সেই কৃষকেরা ফলার, এটা আইয়া এখানে ঢুকে লগে ফাতা ফাতা ডিম কিনিয়া কিনিয়া খরিদ করি,
1: কার্টন কার্টন গাড়ি গাড়ি ডিম আইতাছে বাইরে। ঠিক আছে,
0: তো বাইরের ডিম আমরা খাই, আর কিন্তু আমরা দেশি উৎপাদন কিন্তু
1: কমে গেছে সুন্দর কোটায় কইলে চলে।
0: আচ্ছা, জল আপনারা আর কিরকম খাবার জলটা?
1: জল তো ওই তো যেটা দেখরা, এটা আমি তো কখনো পাইছি না জল, অলরেডি
0: পাইছি না। শুকা মরশুমে জল থাকে না?
1: থাকে,
0: থাকে, তাইলে তো মানে ভাগ্যবালা। কারণ এই সমস্ত
1: জলের লেয়ারটা প্রায় একবারে খালি হয়ে যায়, কিন্তু আমারটা থাকে।
0: আচ্ছা, জলুল নিননি
1: এক সময় নিছুন, এখন তো মনে করেন ওই যে সাপ্লাই পয়েন্ট গুলা থাকায় গিয়া
0: অনেকটা। শুনছিলাম আপনার এখানে ট্রিটমেন্ট প্ল্যান্টও একটা হয়েছে, এটা কিরকম কাজ করে?
1: ট্রিটমেন্ট প্ল্যান তো আমরা এখানে
0: মাগুরুলির থেকে এদিকে,
1: মাগুরুলির লাইন তো এদিকে আইসে না, আমরা এটা আইসে আপনার ওই ইরানির থেকে,
0: ইরানির থেকে
1: এবং ওই মাগুরুলি, মাগুরুলির থেকে।
0: আচ্ছা, তো যাই হোক, জল এমনি ভালো আছে নাকি?
1: মোটামুটি
0: সাপ্লাই জল যেটা দেয় এটা মোটামুটি ভালোই আছে। তো এই যে জল আওয়ায় কিন্তু রোগ সুখ কমে গেছে গিয়া, আগে কিন্তু শুকা মরশুমে মানুষের প্রচন্ড রকমের ফেটে গন্ডগুলো হইতো, এই হইতো, সেই হইতো। তো এই যে জল ড্রেনে দিয়া ফুরিয়া, এটা কি তা ধান খেতে যাননি না অন্যদিকে যান?
1: এখন তো শুকা মরশুম, এটা মাটি খাইলে যেটা ওটা যায়, আর যার যার স্টকি শেষ হইলে পরে মনে করেন এক্সট্রা যেটা, এটা তো বাইয়া বাইয়া এটা মাটিয়ে খাইলে
0: না। আমি খেতে লেগে খুঁজি আর এই জলটা যদি খেতে নেওয়া যাইতো এখানে, যদি রবি মরশুমে কিন্তু এই জল দিয়ে কিন্তু ভালো চাষ করে।
1: না, ঠিক আছে, কিন্তু এত জল ওভার জল না, তো এত জল নাই ন, এটা আপনার ওই নিচের যে জমি দেখরা, এখানে যাওয়ার আগে টিলার মধ্যে শেষ হয়ে,
0: টিলার মধ্যে শেষ হয়ে যাবে নিচের জমি, আর কয়েকদিন পরে কিন্তু একদম দিলে ফাটাফাটা দিলে।
1: হ্যাঁ, ফাটাফাটা দিলে।
0: এমনি এ ছাড়া, গাড়ি চালানি ছাড়া আর আপনি কিচ্ছু করেন
1: না? কিচ্ছু করেন না।
0: আপনারা 80 পরিবারের মোটামুটি চান্দা কত হরিয়া পড়ে? 1000 না আরো বেশি?
1: না, এটা তো আপনার চান্দা বলতে
0: আয় বুঝিয়া নাকি?
1: আয় বুঝিয়া, যার যার এটা সামর্থ্য বুঝিয়া, আর
0: যে যত
1: পারে কেউ মোটামুটি একটা দাহ্য করা হয় আর পঞ্চায়েতে, ধরেন 500-600 বা 700 এরকম একটা দাহ্য করলো পঞ্চায়েত। তার মধ্যে উপরে যারা দিতে পারে, বেশি দিতে পারে, সমস্যা নেই, যে যার খুশি মতো যা দিতে পারে। দেখ
0: না কুইয়ার, যে পূজা করতে কিন্তু বর্তমানে বাজার মূল্যে প্রচুর টাকারই প্রয়োজন,
1: প্রচুর টাকার প্রয়োজন।
0: তো এই টাকার ক্ষেত্রে অনেকটাই মানে আমি কুইয়ার বাইরের থেকে চান্দা না দিলে কিন্তু চালানিটাও বেশ একটু কষ্ট করে যায়। সবশেষে আপনার কাছে জিজ্ঞাসা, যে আপনারা যে পুরোই থাইন দুর্গা

0: পূজার সময় কিন্তু রাত্রেবেলা পূজা থাকে, সন্ধ্যেকালও পূজা থাকে, বিভিন্ন সময় পূজা থাকে। তো এই পূজা কিটা তাই নি কেন থাকুননি চাই
1: না তা প্রথম দিন তো ষষ্ঠী দিন আসবা, ষষ্ঠী যাইবা গিয়ে
0: দশমী দিন
1: না ষষ্ঠী দিন
0: আচ্ছা
1: আয়া ন সপ্তমী দিন ভোর বেলা আইবা
0: আচ্ছা
1: সপ্তমী করবা অষ্টমী করবা নবমীও করবা
0: আচ্ছা
1: নবমীর দিন রাত্রে আলতি উলতি দিয়া ধরো দশটা অষ্টা যাইবা গিয়া
0: আচ্ছা
1: আবার দশমী দিন আইবা নয়টা উঠে
0: আচ্ছা
1: সকালবেলা আইয়া তাইন তাইন একদম রাত্রে আবার দশটার সময় যাইবা শান্তি উন্তি করানি
0: শান্তি উন্তি করানি পড়ে। তো আপনারা গাড়ি দিয়া ফুসিয়ে দিন যে না তাই নিজে
1: না তাই নিজের বাইক আছে
0: ওইভাবেই আপনারা খড়িয়া যাই যা। তো এইখানে মানে বাইরের যে লাইটিং উটিং যে আপনারা যে বড় বড় শহর বন্দরে যে
1: না বড় বড় এটি নেই আমরা নিজের যা সামর্থ্য বলতে টুনি লাইট রোড লাইট মোটামুটি একটা সুন্দর ভাবে আমরা নিজেরাই
0: আপনারা করিলে। তো এই সাইড দিন কিন্তু আপনারা শহরে পূজা দেখার যাইন?
1: হ্যাঁ অবশ্যই যাই
0: যাইন, এটা এটার সঙ্গে সঙ্গে হিটাও যাই এটা তো যাই।
2: এবারও তখন কালেকশন ওখান চলতেছে, সব টাকা জমা পড়ছে না, মোটামুটি এবার আমরা 60-65,000 টাকার বাজেট বানাইছি,
0: কারণ বছরের পর বছর কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়া
2: দাম বাড়ে।
0: বিসর্জন টিসর্জন কই আপনারা স্থানীয় ভাবে করেননি না নদীতে নিয়ে করেন?
2: প্রত্যেক বছরে আমরা নদীতে নিয়ে করি, আমি নিজস্ব আমার একটা মালগাড়ি আছে, মালগাড়িটা আমি তখন ফ্রি দেই আর কি, টিপের টাকা রাখি না, মূর্তি আনা এবং বিসর্জন দেওয়া বাবদ।
0: আচ্ছা
2: তো এটা আমরা নদীতেই মনোনদীতেই গিয়া বিসর্জন দেই।
0: আচ্ছা এখানে কোন জায়গাতে জানি আমার সঠিক অক্ষণ মনে পড়েন না, আমরা একবার দেখছিলাম যে এখানেই মূর্তি বানানি হয়। তো আপনারা কিটা মূর্তি কিটা মূর্তিপাড়া থেকে শ্রীরামপুরের যে মূর্তিপাড়া সেখান থেকে আনোন না স্থানীয় ভাবে কোনো কেউ?
2: স্থানীয় আমাদের সন্তুলে একজন আচার্য ফ্যামিলি আছে একটা, ওইখানে আমরা মূর্তি প্রত্যেক বছর অর্ডার থাকে আমাদের মূর্তির, ওখান থেকেই মূর্তি আমরা আনি।
0: আচ্ছা এবং নবমীর প্রসাদ তো পুরো গ্রামের মানুষ,
2: শুধু নবমীতে না ষষ্ঠীর দিন থেকে আমাদের গ্রামে মানে প্রসাদ দেওয়া হয় অন্ন প্রসাদ আর কি, দুপুরে মার আরতির শেষে যারা ভক্তবৃন্দরা থাকেন ওনাদের অন্ন প্রসাদ দেওয়া হয়।
0: আচ্ছা গেল এই দিক। আপনি চাষবাসের সঙ্গে অবশ্যই জড়িত?
2: আমি নিজেই একজন কৃষক।
0: এই বছরের পরিস্থিতিটা আমরা একটু,
2: এবছর তো আমাদের উত্তর এলাকার কৃষিকাজ মানে ধান ক্ষেত খুবই সুন্দর হয়েছে, কারণ ওয়েদার বা জলের যে অভাব প্রত্যেক বছর আমরা অনুভব করি বা দেখি, এটা এবছর হয়েছে না, কারণ সময় সময় আমরা যখন কৃষকেরা জলের দরকার হয় তখন সময় সময় টাইমে টাইমে বৃষ্টি থাকার কারণে ক্ষেতে কোনো সমস্যা হয়েছে না, এবং ধান গত বিগত কয়েক বছরের তুলনায় এবছর খুব মানে ভালো হয়েছে, আশা করি ফলনটাও ভালো হবে।
0: হাওড় অঞ্চলে আপনারা বা এই অঞ্চলটাতে আমরা জানছি এবং আমরা গেছে ইয়েতেও আড্ডার আসরও আমরা শুনিয়া গেছি যে আপনারা বিশেষ করিয়া সানমণি এবং সোলফনি ধানের চাষ করেন, এটা কি এখনো চলে না এটা বন্ধ করে দিচ্ছেন আপনারা?
2: এই ধানগুলা আজকের থেকে ধরেন 12-15 বছর আগে পর্যন্ত আমরা রত্ন এলাকায় করতাম, কিন্তু এই ধানগুলা করলে কৃষকরা লাভবান হইতে পারে না, কারণ ধানগুলা আমাদের দিকে জায়গাগুলা খুবই উর্বর, সে কারণে ধানগুলা অত্যধিক লম্বা হয় এবং কালী পূজা বা রাজ পূর্ণিমার সময় যে বৃষ্টি বা বাতাস হয় তখন ধানগুলা পড়ে যায় লম্বা হওয়ার কারণে, তাই এখন মানে যে ধানগুলা উচ্চতা কম হয় গাছের সেই রকমই ধানে আমরা ফলাই আর কি, যেমন ধরেন গুমতি ধান বা স্বর্ণমাসুরি
0: এডিয়ার
2: এরকম যেগুলার উচ্চতা কম হয় ধান গাছে।
0: পাইজাম আবার বলে ঘুরি আইছে, পাইজাম 1 পাইজাম 2 ধানটা?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইছে
0: আইছে। আপনি করছেন নি ব্যক্তিগত?
2: না আমি শুধু গুমতি করি, কয়েক বছর ধরিয়া
0: গুমতি করে। দেখুন এই যে আপনি একটা কথা কইলা, এখানেও কিন্তু আমরা মানে বিশেষজ্ঞরার পরামর্শ আছে যে একই ধান একই জমিতে বারবার ফলন না করার লাগিয়া তাতে জমির উর্বরা শক্তিটা অনেকটাই নষ্ট হয়ে যায় গিয়া, এই ব্যাপারে আপনি কৃষি বিশেষজ্ঞ, আপনার এখান থেকে বেশি দূরে নাই কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার সঙ্গে কোনো সময় পরামর্শ টরামর্শ করছিল?
2: হ্যাঁ অবশ্যই পরামর্শ, ওনারা প্রায় আমাদের এখানে ক্যাম্প করছিল, ক্যাম্পে আমাদের বুঝাইয়া দিচ্ছেন যে প্রত্যেক বছর একই জাতের মানে ধান যদি একই জমিতে ক্ষেত করা হয় তাইলে ফলনটা কমে যায়, কিন্তু আমরা দিকে এটা প্রযোজ্য না, কারণ আমরা যদি লম্বা যে গাছগুলো লম্বা হয় ধানের এইগুলা যদি ফলাইতে তো আমাদের রেজাল্ট ইকুয়াল টু জিরো হয়ে যায়।
0: আমি কিতার লেগে কইতাছি যে চানমনি এবং সোলফেনি ধানটা কিন্তু খুবই ধানের যে ভাত যেটা হয় চাউল তেকিয়া ভাত যেটা আমরা তৈরি করি এটা কিন্তু খুবই সুস্বাদু থাকে, এবং মুড়ি যারা

0: একটা সময় বিক্রিকর্তা নিজেরা ঘরে বাজিয়ে, বর্তমান সময়ে তো মুড়ির মধ্যেও একটা পরিবর্তন আইছে, বিজ্ঞান ভিত্তিক মুড়ি হয়ে গেছে, কি এখন যন্ত্রের সাহায্যে মুড়ি ভাজা হয়। তো এই মুড়ি আর সিরা কিন্তু এই
1: চানমনি ধান থেকে ভালো,
0: চানমনি ধান থেকে খুব সুন্দর সুন্দর হইত। এই ধানটা সংগ্রহ করিয়া যদি অল্প বিস্তর চাষ করা যায়, কারণ দেশি ধানের সহনশীলতা কিন্তু অনেক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি। আমি দেখি আর এখানে বিস্তীর্ণ অঞ্চল, বেহায়ার ডাল, তারপরে জমির মধ্যে ঘাস টাস আছে, এইগুলি কি তা চাষ হয় নি না? হয় না,
1: এইগুলা চাষ হয় না। এই যে ভ্রমরা গাছ, এটা ফ্লাডের কারণে কই থেকে চারা আইয়া পড়ছিল আজকের থেকে 20-25 বছর আগে আগে, তারপর থেকে এটা জায়গাটা পুরো একদম ক্যাপচার করে লিয়েছে।
0: এটা ব্যক্তিগত মালিকানাধীন জায়গা নেই?
1: হ্যাঁ, ব্যক্তিগত। এখানে যতটাই জায়গা আপনি দেখতেছেন সবই ব্যক্তিগত জায়গা,
0: কিন্তু এটা অনাবাদী পড়ে দিয়েছে। আমরা দূরে দেখি আর বর্মি জালও একটা আছে, হয়তো বা পুকুর টুকুরে কপালে মাছ টাস ধরে
1: না, এটা ছড়া আর কি,
0: ছড়া। এই ছড়াটার নাম কি?
1: এটা বালিয়া ছড়া কয়, হাওড়ের বালিয়া ছড়া। এখন যেটা আমাদের দিকে তো যেমন বাস্তু ক্ষেতের লাগিয়া যেরকম জায়গা দরকার, এটা খুব ক্রাইসিস।
0: আচ্ছা,
1: তো যারা সাইল ক্ষেত করে তা ওনারা যে হালি বিচরা থাকে, ওই বিচরাটা হালি খালি ধান রোপণ করার পরে ওই ক্ষেতেই মানে রবি শস্য আমরা ইয়ে করি আর,
0: মানে নিজের চাহিদা মেটানোর লাগি।
1: হ্যাঁ হ্যাঁ, বাজারজাত করা, অনেকে 2 কেজি 1 কেজি করে, যারা একটু ইয়ে করে
0: বেশি করে, যা বেশি হইলে পরে আপনিও তো নিজে নিয়ে বিক্রি করতে পারবেন, এটা কোনো সমস্যা। আমি জিজ্ঞাসা যে এখানে যে এত পরিমাণ জমি অনাবাদি পড়ে থাকে, আমরা অগ্রায়ণ মাসে ধানটা কাটমু, কাটার পরে আমরা কৃষি বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করিয়া এই জিনিসটা জানছি বা তারা আমরারে শিখাইয়া দিছি, এই যে অগ্রাণ মাসে ধান কাটা হইব তখন তো মাটিটা নরম নরম থাকবো, সেই সময়ে বিভিন্ন রকমের ডাইলের বীজ ছড়াইয়া দিলে পরে কিছু ডাইলও পাওয়া গেল, আবার জমির উর্বরা শক্তিটা অনেকটা বাড়ি গেল, বাড়ি যায় গিয়া। আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনি জানেন যে গাছের, ডাইল গাছের শিকড়ের মধ্যে রাইজোবিয়াম থাকে, আর রাইজোবিয়াম মানেই নাইট্রোজেন খচিত জিনিসগুলি এটা থাকে। তো এই ধরনের কোন রকমের উদ্যোগ আপনারা নেননি? কারণ আমরা দেখছি শুকা মরশুমে আইয়া, মানে ওই যখন ধান কাটার পরে প্রত্যেকটা জমি, এখানে না হইলেও 500-700 কানি জমি বা আরো বেশি হইতে পারে।
1: হ্যাঁ,
0: তো এই জমিগুলি কিন্তু অনাবাদি পড়ে থাকে। তো ডাইলের গাছটা যদি গড়িয়েও খায়, শিকড়টা মাটিতে থাকলে কিন্তু বেশ উপকার পাওয়া যায়। এই বিষয়ে আপনারা কোনো রকমের চেষ্টা চরিত্র করেননি বা এটা চিন্তাধারা করছেননি কোনো সময়?
1: এটা চিন্তাধারা তো আমরা করি, কিন্তু আমাদের যে এলাকাটা, এই এলাকাটাতে আপনি যে
0: গবাদি পশু
1: এটা মানে উদাম দেওয়া হয়, ধান টান কাটার পর উদাম দেওয়া হয়। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে 3 কানি 5 কানি ক্ষেত করতে চায়, তাহলে এটাতে বেড়া দেওয়া এবং ট্র্যাক্টর খরচ, শ্রমিক খরচ সব মিলিয়ে লসের দিকে যায় গিয়া।
0: না, ওইটা তো আপনারা সবসময় কইন যে গরু বাছুর খাওয়ার ব্যবস্থা থাকে না, কিন্তু গরু বাছুরের এই যে খের খাওয়ানিটাও কিন্তু সঠিক না। খের মানে ক্রমাগত খাইলে পরে গরু বা পশুর, যে পশুরে খাইব তার হাড়ের ক্ষয়
1: ক্যালসিয়াম কমে যায়
0: গিয়া। এই ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা যে এই যে অনাবাদী জায়গাটা ফুরিয়ে দিছে, এই জায়গাটার মধ্যে যদি আপনারা একটু কষ্ট সৃষ্টি করিয়া উন্নত মানের ঘাসের চাষ করেন, যেটা গবাদি পশুরা খাওয়াইতে সম্ভব হয়। আমি দেখলাম একজন দাদায় প্রচুর পরিমাণে লম্বা লম্বা, আমি ভাবছি এটা বোধ হয় কোনো রকমের ঘাস, উন্নত মানের ঘাস, তখন হচ্ছে না এটা ঘাস না, এটা এক ধরনের ধান, এই এটা মহিষের খাবার লেগে তাই লিয়া যায়। এবং আপনারা এই গ্রামের মধ্যে প্রত্যেক বাড়িতে কিন্তু 2টা 4টা গরু বা মহিষ আছে,
1: আছে
0: মহিষের দুধ আপনারা সংগ্রহ করেন?
1: মহিষের দুধ আমরা সচরাচরটা সংগ্রহ করি না, দুই একজন ব্যক্তিগত দুই একজনে করে, এছাড়া মানে প্রত্যেকে এটা সংগ্রহ করে না। কারণ মহিষগুলা যারা আমরা গৃহ মানে বাড়িতে পালি, এগুলো বাড়িতে 12 মাসে 1 মাসই বাড়িতে বা 2 মাসই বাড়িতে থাকে, তারপরে 8-10 মাস তো ক্ষেতের ভিতরেই থাকে, খেতেই থাকে, হোক বৃষ্টির সিজন হোক যে কোনো সিজনে,
0: মানে তারা বাইরে রাখলেও কোনো অসুবিধা হয়,
1: অসুবিধা হয় না। একটা প্লট একটা খালি থাকে, এখানে প্রত্যেকে নিজের নিজের বয়সগুলা দায়িত্ব নিয়ে এখানে ইয়ে পালন করে না,
0: রাত্রেবেলাও থাকে,
1: রাত্রেবেলাও থাকে, বছরে কইলাম 2 মাসের মতো বাড়িতে থাকে।
0: আমরা এখানে যেহেতু বাঁশ মোটামুটি পাওয়া যায়, এখনো পর্যন্ত পাওয়া যায় আমরা আশপাশে, আগামী দিন এই বাঁশগুলি আদৌ আমরা ফাইমুনি না ফাইতাম না, এটাও কিন্তু একটা প্রশ্ন,
2: এটাও একটা কথা।

0: আর একটা কথা আছে, আপনি যে মূর্তি বানাইয়া মনে করেন এই বছর আপনি চিন্তাধারা করলা যে মোটামুটি চৈত্র বা ফাল্গুন মাস থেকে আপনি মূর্তি বানানি আরম্ভ করলা, আপনার বাসন্তী মা কয়েকজন বানাইলা, বাসন্তী পূজার পরে আপনি চিন্তা করলা যে দুর্গা পূজার লাগিয়াও আমি কিছু কিছু মূর্তি বানাইয়ে রাখবো, কিন্তু ঘুণে ধরার কারণে কাঠামটাও নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে।
1: আমরা এই কারণে পারি না
0: একটা মূর্তি বা একটা প্রতিমা বানাইতে, বিশেষ করিয়া দুর্গা প্রতিমা বানাইতে আপনার কাঠামোতে কত লাগে আর খের বা ওই ধরনের সামগ্রীতে কি রকমের খরচা পড়ে?
1: যদি আমরা বল্লি দিয়া করিতে, এখন তো বল্লির দাম বাড়িয়া গেছে, এখানে বন জঙ্গলে গাছ মিলে না, আনতে গেলে ফরেস্টারে ধরে, হ্যাঁ এইগুলা গাছগুলা খুব কষ্টে আমরা সংগ্রহ করি, যে মনে করেন আমরা টিল্লায় যদি থাকে তা ইয়ে করি আর 100 টাকা পিস যায়, আর কাঠ আনতে গেলে তো অনেকটা ফুটের হিসাবে নেয়, পিস হিসাবে নেয় না, আর বাঁশ তো এখন তো কইয়া লাভ নাই, এটা এখন বাঁশ সবে লাগায় না, আর খালি খালি খাড়তেই আছে, কিন্তু এখন একটা বাঁশ 400-300 টাকা
0: যায়,
1: লাগানির কেউ যায় না, সবই খাড়তো চায়, আর লাগানির কোন ইয়ে নাই। আর আর এখন যে বর্তমানে চলছে যে বাঁশের ইয়েটা, আমরা তো যাই বাঁশে হয় না, আমরা বৌরা বাঁশ, হ্যাঁ বা ইয়ে বাঁশ, এই মৃত্তিঙ্গা বাঁশে হয় না, বৌরা বাঁশ, এর মধ্যে বৌরা বাঁশের মধ্যে আমরা 2-3টা কোয়ালিটি আছে, শিল বৌরা আছে, এমনি বৌরা আছে, ডুলা বৌরা আছে, হ্যাঁ সবচেয়ে ভালো আমরা শিল বৌরা দিয়ে কাজ করতে, এটা গুনে নাতে। আর এখন এমন সমস্যা গুনেও বাঁশগুলা রেখাইয়া ফেলায়।
0: আচ্ছা এখানে একটা কথা আমরা শুনছিলাম আমরার গুরুজনদার কাছ থেকে, যে অমাবস্যাতে বাঁশটা যদি খাটিয়া সংগ্রহ করা যায় তাইলে নাকি ঘুণে ধরে না?
1: না এটা
0: আপনারা পরীক্ষা করি
1: না, আমি দেখছি এটা অমাবস্যাতে আরো বেশি খায়, আমরা ট্রাই করিয়া খাটিয়া দেখছি, হ্যাঁ আগে আমরা গল্প শুনছি যে মায় মুরব্বী কইতো অমাবস্যা তো অন্ধকারে বাঁশ কাটলে বলে বলে গুনে খায় না, এখন আরো বেশি, এখন যুগটা অন্যরকম পাল্টি গেছে, এর কারণে এখন অমাবস্যাতে কাটলেও বাঁশটা গুনে খায়।
0: আচ্ছা এখানে আর একটা কথা আমি কই, বাঁশ খাটিয়া জলের মধ্যে যদি ফেঁকাইয়া রাখা যায় তাইলে এই বাঁশটা সংগ্রহ করিয়া কিন্তু আপনি চেষ্টা করছেন?
1: এটা করছিলাম, করার পরে এটা একটা গন্ধ হয়ে যায়, আর প্লাস এটা হইল পরিশ্রম হয়ে যায় সাংঘাতিক, হ্যাঁ একবার জলে ফালান খাটিয়া একবার ইয়ে করেন তারপরে এটা তুললে আনেন, এটা দুর্গন্ধ এটা সৃষ্টি হয়, আর দুর্গন্ধটা লাগিয়া
0: থাকতো না,
1: থাকতো না তো ঠিক আছে এটা, কিন্তু এটা হইলো ডাবল লাস্টিং করতে, এরকম করছি আমরা অনেক সময় দেখা যায় এটা পরিশ্রম হয়ে যায়।
0: আচ্ছা
1: হ্যাঁ পরিশ্রম হয়ে যায়, এই পরিশ্রমের ক্ষেত্রে আমরা এই পরিশ্রমের ফলটা আমরা পাই না।
0: আচ্ছা ওখন মানে মোটামুটি দুর্গা কাঠামো বানাইয়া শাড়ি টাড়ি দিয়া কত টাকা আপনার লাগে? এমনি
1: এমনি তো আমরা খরচ যায় যে এখন কোয়ালিটির উপরে, হাইটের উপরে, তারপরে ফুটের উপরে হিসাব, ডিজাইনের উপরে,
0: আচ্ছা
1: বিভিন্ন রকমের ডিজাইন আছে, বিভিন্ন রকমের ইয়ে আছে,
0: চাহিদা
1: অনুযায়ী আছে, কেউ চাইব যে আমি একটু কম দাম দিয়া বানাই, কেউ চাইব একটু বেশি দাম দিয়া বানাই,
0: মোটামুটি
1: এখন মোটামুটি খরচ বলতে আপনার যদি মিডিয়াম সাইজ হয় আমরার মধ্যে আছে, এই 2 ফুট আছে, 2.5 ফুট আছে, 3 ফুট আছে, 4 ফুট আছে, এরকম করে আমরা চলে, ফুটটা হইলো অনেক বড়। আর এটার মধ্যে আরো একটা আছে যে মনে করেন চটের কাপড়, চটের কাপড় হইলে এটার হয় অজন্তা, অজন্তার রেটটা একটু বেশি পড়ে, খাটনিটা বেশি পড়ে, হ্যাঁ কেনে আর
0: তখন তো আর আলাদা শাড়ি কিনতে
1: লাগে না, সবই অজন্তা, মাটির কাজ করতে লাগে, রোস্টটা আমরা বেশি যায়, পরিশ্রমটা বেশি হয়, এতে একটু দেখা যায় আমরা রোস্টটা একটু থাকে।
0: আচ্ছা
1: হ্যাঁ আর যে কিনা জিনিসগুলা, কিনা জিনিসগুলা তো আমরা বাজার থেকে আনি, এই জিনিসগুলা তারা অনেক সময় বাইরে থেকে আনে, আনার পরে রেট খাটেন ধরে কত লয় এটা খাওয়ার ক্ষমতা নাই, কেউ টেন ধরে 5 টাকাও লয়, আর কেউ টেন ধরে 20 টাকাও লয়, আবার কেউ টেন ধরে 100 টাকাও লয়।
0: আচ্ছা বিগত বেশ কয়েক বছর যাবত আমরা দেখি বিভিন্ন সার্বজনীন পূজা উদ্যোক্তারা কুমারটুলি থেকে যারা শিল্পীরা আইন তারারে দিয়া প্রতিমা নির্মাণ করেন, এই ক্ষেত্রে আমরা যে শ্রীরামপুরের মূর্তিপাড়া যারা আসুন তারা অনেকেই দুঃখ প্রকাশ করছেন যে তারা আওয়ার কারণে অনেকেই তারা বেশ একটু তারার মূর্তি নির্মাণ প্রতিমা নির্মাণ অনেকটাই কমে গেছে গিয়া। আমি তারা রেখেছিলাম দেখুন দেশের জিনিস দেশের খাঁটি, তারার কাছ থেকে আপনারা জিনিসটা সংগ্রহ করুন, প্রয়োজনে তারার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। আমি একটা জিনিস এই বছর আমি দেখতাম পারছি আমার মানে গ্রামেই একটা জায়গাতে তারা প্রতিমা নির্মাণ করছে, এখানে আমরা যে খড় ব্যবহার করি খড়ের বেনি

0: যেটা হই এটা তারা বানায় ঠিক আছে, কিন্তু মাটির সঙ্গে পয়লা যেটা লেপ দেওয়া হয়, এরপরে তার একটা লেপ দেওয়া হয়, সেই লেপটা ধানের যে সুসা বাইর হয় সেই সুসা তারা মিক্সিং করিয়া তারা
1: তৈয়ার করে, তারপরে গাছের কুড়া যে আছে এটা দিয়েও তৈয়ার করে।
0: এতে করিয়া মাটি নাকি খুব তাড়াতাড়ি মূর্তিটা টানি যায়। এই বছর আমরা দেখিয়া যে বৃষ্টি হইলেও সেরকমভাবে আমরা কিন্তু বেজায় করছে না, বৃষ্টি পূজাটা একটু নিচে থাকনে, কারণ কোনো কোনো বছর বৃষ্টিয়ে কিন্তু আমরা ব্যাপক
1: বৃষ্টিয়ে তো আমরা এবারও আমার তো মন এমন ইয়ে করছিল, বৃষ্টিয়ে খুব খারাপ করছিল, ভাবছি যে আমি এবার বোধহয় কাজ করতেই পারতাম না যে বৃষ্টির ইয়েটা করছিল।

এতক্ষণ শুনলেন ঘরগৃহস্থিতে রবিবারের আড্ডা অনুষ্ঠান, আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: সারিকাহা, আকাশবাণী আগরতলা তাবু খানাবাইদি পান্ডানি পুইলেন খানাবাইদি ককথুম ককথুমনি মঙ্গা খাতুমা সুগনি দিল তুই ককথুম সিনেঘা রোহি চন্দ্র দেববর্মা তিনি খানাবাইদি বিনি পার্ট টু
1: তিনি বেবাগ বাকি রং বিভেবাই না কক আমার সে খরক সেখান লোকজাক খাইয়া গে জানি দে আমার দা বড় জলিয়া তো
2: দাদা ভাই কাই হাসু বাতি কক সালাছি না
1: তুমি আমার তিয়ার মাই খা।

0: bo suje supply lia tam khini dukan ta kiti kina
1: da bolunya bazini kongsonya ang mai mujang lia
2: ei tang nang mai chai bank thana nai
1: ang khan da nang mai chalang lia
0: ei da wa tam nang an da zoli khan
1: jonya bazang kya bunu zoya
0: hai phale mai sin pa sai thang di ta tam hai borok ba
1: jani ya ba ti yang mai mu sha ni he tho sa ki dia mora pu sa ke ba gi sa ga ang ha ba man da kha le ha sa bu ni mai ja de mora tu ba ti ta ni ta
2: hey pan sa ne bu ma tha ne mai se khu se de মরা দাং থাকাই থাকা ধাঁধু মাই চালাঙে খাই চালাঙিয়া
0: না খেতাই দুগা দিলিয়া নি আক কুবি দেয়া
2: ধরি বাড়িয়া বা হলো না না খানি তাবু মাই সে খুশ করে সুইনি বুসা সুই বুসা বসে আনে দুগান বাকি রাগরিয়া খাই তাম খাইবা নি সাবা আং সাজে সায়া কো
0: না কক না খাই তাম সায়াসা তাম বরং না মাগ নাং বিলি তারি না পাগে নাং বদ দোকান দেসি কব
2: সেরং সেরং তংডে থানে আসি খুশি রে
0: সাকি সাকা সে পাম দে নিং তুরুং আনে হিমে নো গান দিও তাম ক্লেতন তো ফলানে ফাদে ফাদে ফাদে ফাদে ফাদে
2: ফাদে ফাদে

0: তাই তাম নাই মা
1: ও সাবান মকতাম কাছে হদি আঙ্গা বো খানা বল ফালবাই কি আঙ্গা কাই সুইর ফাইন
2: বলবার সা তাবো বুসর মান বা
1: 30-40 রক ফালতা
2: 30-40 খাই নং আসে কম মতলাম বড় আনো রাং রবাই মানে সা ওয়াইছে বা
1: দো খানা পাইছু সুইমাই আঙ্গা কাই তাই দিন রক পা সুবাইন তা
2: আপ খাইলে
3: বুসরাই বুরু আনলে সাং সই তমি গাছা
1: থাসিং ন সবাই জক্তা
3: ইয়াখরাই ফুলমা থগা তো
2: দংলা বুসুকলাং বা
3: দো আনো 200 গ্রাম সি রিগালি খনা বল ফলি রাং মানি রিগলাং
2: 200 গ্রাম
1: নর উমরা বড় মাংস ব্লুং ব্লাসা বুবুর সবাই তো হবাই খাসা নর টাউন বাকি সবাই তো ফাইছে লাইতা পুসরাই মা জিকিসা না ফাইনি ফাইমানি
3: আংবো হাইনতা ইনক ফুলমা থক 200 গ্রাম দাম ফাইমানি
2: দাম মঙ্গল খাই দাম তলাং না সা
1: সে আংখাই নি নি দোকান সে কিসা নাই না ফাইমানি বসে খাই সে নারগলাই ইনকাম ও
2: পাসা দর মাল খালো সা
1: চাখা তাবুক সে বরং জাগ খলাইছু
2: হাই নং কাতা
1: তো বুদি আনো বিরি থাইচার হর গ্রাদি আবো সুই তনকার দি দো
0: তাম সব ভাইছে ইয়াখরা আন্ন গো লিয়ার দস তং মাই কনা বড় হগার দেখ
2: দা পুসরাই নানো আমি অফন হন্দি আং তাবুক বাগেলে রই মাংলা খো
0: হ্যাঁ
3: আনলাস ইয়াখরা আনো মদা মাংলা
2: ওংজাক লাক দালাইতা
1: আং সামালাসা
2: দা মঙ্গল না কারজা দে আং তাবুক কেমন সে বাকর রুই মাংলা খো
0: ইয়াখরা বেলা রাখাই থেপসে বায়ু আর সুত্তা ইয়ালাই দি
2: আরে তামারো ইয়াগ বালাইলে নেনে বালাইলে নেন তং নো আনে চুগিয়াই বাং রইমাই নে তা আং তন নো নরো নো রিয়া খান মানে কওয়া বলে
3: হাই ফান নিম বিলে ইয়াগ লাখ নি আবো
2: আহা
3: নং নি তাকে বন বাকি দিয়াই তং মান না
2: তাম সঙ্গে বা দালাই তাং তামো রিয়া খান মানে ইয়াবলে
1: হাই
3: তাম বাকি দিয়া বাকি দিয়া
1: ইয়াখরা নং বা তাম বড়গনো কি ছাপানো মুনুষ নুগলিয়া দা তাম হা বিসং মা হাতন তোর খান দি
2: দা মঙ্গল নিনি বুকো তম তাহি মসাং ইয়া নং অর যতন সেবা বকরা আর বিসি বাকি রে না রে ইয়া দ আমি আনি ধানি সিবে সা নর নর মুতু পে আংরো দোকান রই দম ফাই দা আংরো সলিয়া কেন আন তাম খাইনে বা
1: আদুত নং হাই কেমন না বুঝ দোকান না পাইছি বাই কিয়া হাজির বিসিং তাং দে
2: এই দা পছাই বিসি খুব তালাই দে আনি বা থুই হর তো উনর হাই ন
3: কই মুসু তা হবো
2: আত্রাই নি দোকান মা ফল মান দাও বাই মা ফল আন বাগিয়া
3: তাম আতি নাই দোকান দা চিন বাগি মা ফা
2: হে তা বন্ধু আনো বড় ভালো না মুসু
3: ন তা পুন দোকান বসকা গ বত খাই খাই দোকান তা তাওয়া তারি
2: বিসি তালাই দে দালাই তা
1: এই মুসু রে বাহাই কা আতি নাই দোকান চিন মা খালিকা মা ফুলু গলা এনা থয়জন
2: বিসি মুসু মুসু তা হান্দে দাম গ বুড়া তো তুই আইন বুকুক সামল কক সান রিয়া
3: হেই বেটাস কক
2: দারা দারা হুন তো মালে খাক লাই হুন তুই বুকাস লাগ তে রই মহাজন হুনই কুংসি কারে বাকেবলা চা হিসা হতা হিসা রাং রিয়া কে বড় দোকান মাফল করে দিবা
1: হে সুই হাই দা বুসাই বেশি খুক তালাই দে
3: নন তা বুম বুসলাই মুখ সাত ফল গই দোকান বসে গঙ্গ তালা খে হবন মুফ
2: আনন তাম খাইনি মুতুক তিনি হা
3: হে সুই
1: দাই রমিস সবাই দা বনাছে
3: হাই দা মঙ্গল রম নে না
2: হাইলে তাং নাই ফেলে সা আসলা
1: খাই
2: খামো
1: এ ইয়াখরাই নঙাত সবস খান দাদা ছিদাক আসে পাজি কক্কা সা কুদি
2: তাম পাজি ছাই তো কসা
1: তাম পাজি আদন
2: মো পাজি তো নাই ছা
1: হি তো নং বাই চঙ্গর দোকান বাকি ছানো বাই ছিমে দা সই মুসো ফলাই কানা
2: দোকান বাকি ছামা বাই ছিনি ন
1: আহা দা মঙ্গল নং বুরা তৈ তাম সাসে তেসা
2: বসি জবর দর কো
1: কক ন ত্র ত্র কেন ছাই মে দেবা দ তাং এই সই মুসো মাং লাগনা সালে পুসরাই সাইখনার দে
0: আরে বসন আখিরে নি দোকান চিনি বাকি সীমা ফালং নই সাউছে জলে কি চাকু মালাইও
1: গা

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুরমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এদিকে গতকালে আটক সিজেপির অভিজিৎ দীপকে আশুতোষ বাঙ্কা এবং সৌরভ দাসকে আজ আদালত মুক্তি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
1: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: এদিন আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারেরও জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। পাশাপাশি অ্যাসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশ রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং মেট্রে যাত্রাও করেন। ভারতীয় শেয়ার বাজার থেকে চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের উচ্চ দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং মার্কিন বন্ডের বর্ধিত সুদ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলেছে। তবে প্রাথমিক বাজারে 960 কোটি টাকা বিনিয়োগ এসেছে।

অন্যদিকে ঋণপত্রের বাজারে 4,729 কোটি টাকার বিনিয়োগ এসেছে, তবে ফুললি অ্যাক্সেসিবল রুট থেকে 1,921 কোটি এবং ভলান্টারি ডিটেনশন রুট থেকে 233 কোটি টাকাও তুলে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সেই সংবাদ জানাতে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আজ দেখা করেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের ডিসিপি নেহা যাদব জানান, আধিকারিকেরা অভিজিৎ দীপককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান কিনা, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ডিসিপি যাদব জোর দিয়ে বলেন যে যন্তরমন্তরে প্রস্তাবিত অবস্থান বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করা হয়নি। তিনি এক্ষেত্রে আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী ঘটনা এবং বর্তমান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।

0: তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ডিসিপি যাদব জোর দিয়ে বলেন যে যন্তর মন্তরে প্রস্তাবিত অবস্থান বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ নির্ধারিত নিয়ম কানুন অনুসরণ করা হয়নি। তিনি এক্ষেত্রে আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী ঘটনা এবং বর্তমান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।
1: तथा लॉकल डायरेक्शन को फॉलो नहीं किया था और इनके द्वारा जुटाई गई भीड़ द्वारा भारी पथराव आगजनी हिंसा की गई तथा सरकारी संपत्तियों का भारी नुकसान भी पहुंचाया। निर्धारित प्रक्रिया का पालन न किए जाने के मामलों को ध्यान में रखते हुए जंतर मंतर पर प्रस्तावित धरना प्रदर्शनी की अनुमति नहीं दी गई थी।
0: এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আজ মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লির ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। উল্লেখ্য, গতকাল ভোর ৪টা থেকে দুপুর ২টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্নাতক ডিগ্রিধারীদের জন্য ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি পদে মোট ৩৫৪৮টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৪টি ভিন্ন পদে কর্মী বেছে নেওয়া হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে গুডস ট্রেন ম্যানেজার হিসেবে, এর সংখ্যা ২৭৫০টি। এছাড়াও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৭১টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ৩০০টি এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১২৭টি আসন রয়েছে। বাণিজ্যিক পরিষেবা, ট্রেন পরিচালনা, হিসাব নিকাশ ও প্রশাসনের মতন গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কাজের সুযোগ পাবেন সফল প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ নভেম্বর রাত্রি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে কার্যত প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে গেছে। ওই প্রদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি জরুরি অবস্থার বিধান কার্যকর করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি রোধের প্রচেষ্টা থেকে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে সরিয়ে রেখেছে, তাই জরুরি অবস্থা জারি সুপারিশ করা হয়। এই আদেশের ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজনের সময় এ আদেশ জারি হল। চলতি মাসের শুরুর দিকে লাক্কি মারওয়ার থেকে শুরু হওয়া এই মিছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রধান ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। টেলিফোনে শ্রী বার্নহাম ইউক্রেনের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন যে মস্কের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা অব্যাহত রাখবে ব্রিটেন। এছাড়াও পরবর্তী আলোচনার জন্য আগামী দিনগুলিতে সরাসরি সাক্ষাতের বিষয়ে দুই নেতা সহমত হয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার জন্য জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ আনেন এবং যুক্ত

0: যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাকে দায়ী করেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 80 জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেলেও অন্তত 116 জন এখনও নিখোঁজ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। খবর শেষ হল, এরপরে খবর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্বি যার উমানো রোগী অশেপ নাহার নাই যত নখা কাহামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রঙের শা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং ইয়া উই চুবাং উই উই দং ত্রিপুরা কনাঙ্গি ন আয়ুষ্মান কার্ড নামনা নিশাম মুখলাই যাবি দং কেম্প শা কাহামনগ তাই নব নব চিনি বদল নি বড় রক খাঙ্গি দং নি নিন্নগুনি চুবুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশ্বন্তি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মান নাই শাক হাম নারুক না যত নি মান খাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইবো কাহান কে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3453 7977 ও নাম্বার ও করুন দি।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরি ও শিল্পী দেব বর্মা তিনি কক্তমা ভূভাগ রক্ষা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যুগালিজাক মেল কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইরাজাক রাংনি বকবাং মা হামক্রে গনাং তাংবুতাংনো চেঙ্গি রেখাতাই কোনালা কাইখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নবরাত্রি নরগি ইহা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রীকরা প্রফেসর ড মানিক শাল সাকা আছুগ্রাম এবারেংনি স্লাই যতনি নাংকুকমানী বাবা ইংখা সামনি বিসিংকি লুকুরগ্নি খাম মান্নানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ বিশিং রঞ্জিত ট্রফি নি সালবরী নি থমু তিনি নিশিমি চ্যাংখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যুগালিজাক মেল কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইরাজাক রাংনি বগবাং মা হামক্রাই গনাং তাংবুতাংনো চেঙ্গি রেখা তাই কোনালা কাইখা অ তাংবুতাংনি বিশিংও তঙ্গ লাহারতে রেল রেকামুং তিখলা বেখ্রেব পেট্রোলিয়াম তাই সৈসিমুংনি আমজকমুং তাংবুতাংনি বিশিং তঙ্গ থাম সাই স্নিরারজাক রাংনি বসং লাহার কতনি সামুং চেন্নাই তৈখলা কামরাজ তৈখলা তাই বিও চিদাম্বরানা তৈখলানি সাক্ষার মুং তাই অমৃত ভারত স্টেশন তাংবতাংনি বিশিং রেল স্টেশন নংনি হামক্রাই আরও মন্ত্রীবক্রক মোচাং মোদী তামিলনাডু ও চিথাম সাইরাজাক রাংনি তাংবুতাং চেংমানো লাইবুমানি কাইশ জরাহানি শাখা ব শাখা ও সামুরক লাইসুমানী হামক্রাই স্নামখরতাই বানিয়ানো ফানগনাং ক্লাইতি সাওয়ানো তাই শিকলা রংনি বাকি সামুনি শেপ স্নামানো
1: সশক্ত বনাকর ভারত কো সশক্ত বনানা হিসেবে কেন্দ্র সরকার তামিলনাডু জেসে রাজ্যো মে ম্যানুফ্যাকচারিং কো প্রমোট কর রহি হ্যায় তামিলনাডু কা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইহাঁ কে লঘু উদ্যোগ ইনমে কাম করনে ওয়ালে হর ব্যক্তি পর হর ভারতবাসী কো গর্ব হ্যায় অর আজ কেন্দ্র সরকার কে অভিযান চাহে ও মেক ইন ইন্ডিয়া হো ইয়া ভোকাল ফর লোকাল ও তামিলনাডু কো ভি লাভ পৌঁছা রহে হ্যায়
0: মোচাং মোদী আইআইটি মাদ্রাজ তংনাই সুদা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টার নব বসংনি বাকি ইয়াফারি রেখা ফুঙ্গ মোচাং মোদী ব্রৈশাই চুকুরা রাজাক রাং সবাই তাংজাক চেন্নাই মেট্রো রেল তাংবুতাংনি উলনি রেমনি পোনামাল্লি বাদাপালানি বেদেকনো চেঙ্গি রেখা মন্ত্রীবক্রক মোচাং মোদী তাই মন্ত্রী অকরা সি জোসেফ বিজয় কথালাই অকতা কচাল মেট্রো সেপসাপন চেঙ্গি রেখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নবরাত্রি নরগি হা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা সোশ্যাল মিডিয়া তাই কক মুংকাশে ও মন্ত্রীবর্গ খাকা মনি কক শাখা আমা জগদম্বানী রোয়াই যতনি বাকি তংথক তংকচাং হামারিতে শাখা হাম তবুয়ান অতের বসং থানসা তংনানী খাতুং মুং তাই হা কতনি হামক্রাইনি স্নামান তাই বক্রাক খেলাইতে সাবান।

0: মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী লুকু হামক্রেনি বিশংতি দেশ নি হামক্রে ও লামানো নাহারি লুকু লাংমাও বিশিনি চিবা কাকা লুকো হামগ্রাইতে টংমুং কাহাম ও নাহার মুং সকাঙ্গ তনি বিশিনী সাই ব্রী চিসিনি বিশিঙ্গ বিকশিত বারসামৈতি সানা ইন নাহারি থাকফ্লাই আকে সামংখ্লাই টঙ্গ হাফাং খবজাক হামগ্রাইতাই হদফানী বিশিংতি বরক নিলংমাও সা কাহামতে বেমার করিখে টংনানী লজি মুং অংখা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তিনি নাংকমণি চফলাই আখে নুকজাগানে বাইখে আয়ুষ্মান ভারত জন যোজনানী বিশিংতি ও ওয়ানসুক মুং বাইথাঙ্গ খ্লাইনানি লজি মুং নাহারজাখা
1: বড় গাউনি লংমানী নামকমানী সম্পদ রাঙনি বাকি জেটিকে নুখুন খুংসা বসাখনি সেব মানজা তঙ্গিয়াতেই আবন নাহরিনাম কেন্দ্র সরকার চেঙ্গিরেখা আয়ুষ্মান ভারত মন্ত্রী বক্রক জন আরোগ্য যোজনা এবং পিএম জে এ ওয়াই ও তাম বুতাংনি বিশিং সেব মানাই নুখুং রক বিশি বুরুং রাং বা রাশাই জরা হাসপাতাল ভর্তি সাক নাইজাকি সেব মানানো সরকার তাই মংতিসাজাক সরকার ফাতাতনি হাসপাতাল খাজাক রাং ও তাংবতাংনি বিসিংতি রোজাগ আবুন কারী উমর সিনিচি এবা বিনি কবাং উমরনি লুকরকনি বগৈব আয়ুষ্মান ভারত তাংবতাঙ্গ সাকনি সেব সাক দঙ আয়ুষ্মান ভারত কাহাম সাক খাম নাই মতাং তাই যতনি বগৈ সাক খামনি কাইসা নাঙনি ইয়াপ্রি আয়ুষ্মান ভারত নুখুং কাহাম হাকতর কাহাম কতমা খতরনি সুরঞ্জন কুন্ডু চৌধুরী আকাশবাণী আগরতলা
0: হাস্তেফা ইন্ডোসেনারে দিনালো শাখা টংমুং সামথানী নাংকমা বেরেমনি রংতাই জত ফাশিংতে হামক্রাই বুসকাং আচারংনি বিশিং হুকুমনি নাংকমা ফোয়ারথানী সামংখ্লায়ন তিনি সেবাই জলা জেলানী জম্বু জলানি দেবচরণ বৈরাগী কামিও ককথুম হুকুম নাইখংনি চোবাচোবাই তাই শ্রীগৌরাঙ্গ সেবা আশ্রমনি লুয়াজিমাবাই বিদ্যামন্দির রেমচিনী রংনগর সংসাজা হুকমু পান্ডাতাই জনজাতি বাউল তেরন চেঙ্গির ফুরব অকক শাখা হাস্তেফা জরানো ডেকি ক্যাশেপ টংমুঙ্গ শাক সামলগী তন্নানী লয় সামথানী সেরাই রংন কব পান্ডা ও বাইথাংনি নাইমথাংনি ফুনুকমুং হুকুমু মেল তাই জনজাতি বাউল রসামনে রগনি রচাপমুং আকরক রমৈতি সাজাখা পান্ডা ও কুবনি বিশিং মানজাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সেবাইজলা জিলা পরিষদ নিকাশকো অকরা সুপ্রিয়া দাস দত্ত আকর্ষণ মন্ত্রী অকরা প্রফেসর ড মানিসা সাকা হিমোফিলিয়া এ বেমার বাই মানজাক রগ্ন কাহাম সাকামনি সেব্রনা বাকি হাফাং খাতহনজাক হাফাং রাগ নাইয়াউই ও সাকামনি সেব্রওয়ান তিনি আগরতলানী নার্সিং কলেজ তাই আইজিএম কমপ্লেক্স লোয়া জিজাক মেল কাশে ও অকক শাখা মন্ত্রী অকরা শাখা হাসে ও তাবু জতে খড়ক চুকু চিসনি হিমোফিলিয়া এ তাই খড়ক চিথাম হিমোফিলিয়া বি বাই মানজাক তঙ ও বেমারী রগ্ন শাখামনি সেব্রনা বাকে হাসে হাবাং বিশি ওরাং বানিসিমি দক রাজাক সবাই তঙ আইজিএম হাসপাতাল ও সেবসাবনি নোডাল সেন্টার খ্লাই তনজাখা মেইল কুমনী বিশিং মানজাখা শাকাহাম সচিব কিরণ গীতে তাই শাকাহাম দাগিফাং ড দেবশ্রী দেব বর্মা হুকবা মন্ত্রী রতনলাল না তিনি খুয়াইতে কল্যাণপুর কবাংমা তাংবতাং চেঙ্গি রেখাতে কুনালা কাইখা খুয়াই অফিস থিলাব হুকবা তাই বাঘ তাই হা খাতি মং নাইখুং ইন্দা গিফাং ইয়াকচুনি খুকনি তাংনক তাই বৃন্দাবন ঘাটও কামিনি হাতি কাইসানো চেঙ্গি রেখা কল্যাণপুর কাইচি চার মার্কেট স্টল হুকবা হামক্রে আমজক মুং তাই ফুরংমা কেন্দ্রনো চেঙ্গি রুই হুকবা মার্কেটনি স্টল কাইসানী কুনালা কাইখা মোচাংনাথ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই দংবায়ো আকাশবাণী কক্তমানী আপডেট মানা বাকি লগ ইন খাই www.newsonair.com তাই নিউজ অন এয়ার এপস ফলো খাই দিয়ে হদানি আওয়াইলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার এআইআর আপনার কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রী অকরা প্রফেসর ড মানিক শাহ সাকা আছুগ্রাম এবার রং নিসলাই যতনি নাংকমানী বাবাই এংখা সামনি বিশিংতি লোকরকনি খামাননানী তিনি আগরতলানী নার্সিং কলেজ তাই এ জি ডি সি কমপ্লেক্স ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনী শাকথারমা বাই যোগালি জাগরি চুম্বাকমা মেলো মন্ত্রী অকরা অকক শাখা মন্ত্রী অকরা শাখার প্রশাসনী পজা পালাইমানী লগি লগি হাবাংনি জোদা জোদা হামগ্রাই গনাং সামনি সেবসাব লোকরকনি থানি মানথগরানী বাগৈ টি সি এস অফিসারংন নাংমানী সামং টংনা নাঙানো মেলো কুবনি বিশিং মানজাখা টি সি এস অফিস সার এসোসিয়েশন ইন টাংরা অসীম সাহা শাকাহামদা গেফাং ড দেবশ্রী দেব বর্মা আইজিএম হাসপাতাল সুপার ড নির্মল সরকার আকর্ষণ শিলচর আর্মি রিক্রুটিং অফিস নাইকলমাবাই তাই আগরতলানী অসামরিক প্রশাসন তাই সেঙ্করাক বাহিনী কবাংমা ইউনিট নি চোবা চোবাই বুসকাং শাল চিথামনি সিমি শালচিসনি অক্টোবর জলা আগরতলানী বাদারঘাট ও টংনাই দশর দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স ও

0: অগ্নিবীর থংলামনি রেলি অঙ্গান অ বিশিব অ সামঙ্গ তেলাঙ্গনা বাগে খড়ক ব্রেশাই চারা চারচিবানী মুং তিসা জাখা সালথাং ত্রিপুরা জেলা কেরং চুবাচু তংসংনি সাকথারমা বাই তাই সদর মহকুমা কমিটিনি চুবাচু বাই তিনি আগরতলানি জেলা তাই দায়রা দর্মানকনি কনফারেন্স হল সর্বে ভবন্তু সুকিনাহ মুঙ্গই কেরংনি শাখা হজাক মুং শিবির অংখা বারথা পংনি নাইমুথাং ককচং লাইনকনি বিশিং খবজাক এনসিসি ডিরেক্টর জেনারেল নি নাইকলমা বাই তাই এনসিসি নি তেরো ব্যাটেলিয়ান নিলুয়া জিমা বাই তিনি নরসিংগনি আইআইটি এ বীরবিক্রম একতা ক্যাম্প 2026 পাইখা আগরতলানি শহীদ ভগৎ সিং শিকলা তংথাইনগ সালসা অক্টোবর নিশিমি শালনি চিনে অক্টোবর জোড়া সংসারজাক ও ক্যাম্প হাকতনি জোদা জোদা হাসতে তাই আমচাইনি খড়ক ব্রিডা এনসিসি ক্যাডেট মানজাখা তিনে পাইথাকি পান্ডাও নারওয়াই অকরা অঙ্গি মানজাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন ত্রিপুরা তাই হায়দ্রাবাদ নি বিশিং রঞ্জিত ট্রফি নি শালবুড়ি নি থংমুং তিনি নিশিমি চ্যাংকা হায়দ্রাবাদ নি জিমখানা থংখলা ও টস কপ্লাইঙ্গি ব্যাট খেলাইনা নংখরে হাসতে বদল পুইলা ইনিংস যত উইকেট কমাওই সারা থামচিবুরি রান খেলাইখ্যা সকাং থংনা নংখরি বিক্রম কুমার দাস বাচি রান খেলাইখ্যা কিফুলি স্বাগতিক হায়দ্রাবাদ নি পুইলা ইনিংস নি পাইথাক থংমুঙ ব্রী উইকেট কমাওই সারা নি চিশা রান খেলাইখ্যা ত্রিপুরা নি সন্দীপ সরকার ব্রিচিবুরি রানো কাইব্রী উইকেট মানখা বসকাং দামনি চিব্রিও নখা কিশা চমিক অবলজাক টঙ্গানে হাসতে নি যত জেলা ও কিশানি সিমি কচার মজানে ওয়াতেই ওয়াইমান হনি নবরতে বানাই কোনি বহাতে সাজা খা খনা শালি তুমি টঙ্গানে শাকাও থামচি থাম ডিগ্রি তাই খামাও নি চিব্রি ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি ও তিনি শালি তুমি টংমানি শাকাও থামচি থাম দশমিক নই ডিগ্রি তাই খামাও নই চিব্রি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস পাইথাগ কক্তুমা বারক তেসা পরিফির মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যোগালি যাক মেলো কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইডে যাক রাঙ্গি ব গবং মাহামক্রাই গনাং তাংবুতং চেঙ্গি রেখাতে কোনালা গাইখা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী নবরাত্রি নরগি হাকতনি লোকরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রী অক্রা প্রফেসর ড মানিক শাল সাকা আছুক্রম এবার রেং নিশলাই যত নিঙ্কমানি বাবাই খা সামনি বিশিং তৈ লোকরগনি খামাননানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ নি বিশিং রঞ্জিত ট্রফি নি শালব্রেনি থংমুং তিনি নিশিমি চেংখা ককতমা তিন বগে অরণ্য পাইখ্যা উনি ককতমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি সতী ব্রিচিব
1: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড আপনি বেনিফিশিয়ারি NHA.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ু জুড়ে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক ও রেল পরিবহন, বন্দর পরিকাঠামো, পেট্রোলিয়াম এবং বৈজ্ঞানিক পরিষেবা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় মহাসড়কের কাজ, চেন্নাই বন্দর, কামারাজার বন্দর এবং ভিও চিদাম্বরানার বন্দরের

0: উদ্যোগ এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলির উন্নয়ন। সমাবেশে প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, শিল্প ও বাণিজ্যকে শক্তিশালী করবে এবং রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
1: হমে হামারে রাজ্যকে সশক্ত বানাকর ভারতকে সশক্ত বানানা হয়, ইসলিয়ে কেন্দ্র সরকার তামিলনাড়ু জেসে রাজ্যো মে ম্যানুফ্যাকচারিং কো প্রমোট কর রহি হ্যায়। তামিলনাড়ু কা ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইয়াহাঁকে লঘু উদ্যোগ, ইনমে কাম করনে ওয়ালে হর ব্যক্তি পর, হর ভারতবাসী কো গর্ব হ্যায়। অর আজ কেন্দ্র সরকার কে অভিযান, চাহে ও মেক ইন ইন্ডিয়া হো ইয়া ভোকাল ফর লোকাল, ও তামিলনাড়ু কো ভি লাভ পৌঁছা রহে হ্যায়।
0: শ্রী মোদী আইআইটি মাদ্রাজে অবস্থিত সুধা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টারটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। সকালে শ্রী মোদী প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু বলেছেন, চরিত্র গঠন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সামগ্রিক বিকাশ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সিপাহী জেলার জম্পুই জেলার দেবচরণ বৈরাগী পাড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তা এবং শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল সময়ের মূল্য দেওয়া, কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার অভ্যাস গঠন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সিপাহী জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের তত্ত্বাবধানে এবং আগরতলার অসামরিক প্রশাসন এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহায়তায় আগামী 13 থেকে 17 অক্টোবর পর্যন্ত আগরতলা বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবছর এই নিয়োগ প্রক্রিয়ায় 4,885 জন প্রার্থী নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মোট 1,203 জন প্রার্থী নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। 5 দিনব্যাপী এই নিয়োগ সমাবেশে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। এই নিয়োগ সমাবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার অসামরিক প্রশাসন এবং রেড শিল্ড ডিভিশনের সেনা জওয়ানদের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ হল কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। আজ আগরতলা নার্সিং কলেজ ও এজিডিসি কমপ্লেক্সে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সরকার বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিসিএস অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইজিএম হাসপাতাল এবং ডেন্টাল কলেজের সাফাই কর্মী এবং নিরাপত্তা কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, আইজিএম হাসপাতালের সুপার ডাক্তার নির্মল সরকার প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ খোয়াই এবং কল্যাণপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খোয়াই অফিস টেলা কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তার দুটি কার্যালয় এবং বৃন্দাবন ঘাটে একটি গ্রামীণ বাজারের উদ্বোধন করেন তিনি। কল্যাণপুরে 18টি মার্কেট স্টল, কৃষি উন্নয়ন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন সহ একটি কৃষি মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রী নাথ। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এনসিসি ডিরেক্টরেট জেনারেলের তত্ত্বাবধানে এবং এনসিসির 13 ব্যাটালিয়নের উদ্যোগে আজ নরসিংগড়ের টিআইটিতে বীর বিক্রম একতা ক্যাম্প 2026 শেষ হয়েছে। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে গত 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে 400 জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও অ্যাক্সেন্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন অ্যাক্সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবে। আজ আগরতলা নার্সিং কলেজ এবং আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 97 জন হিমোফিলিয়া এ এবং 13 জন হিমোফিলিয়া বি আক্রান্ত রোগী নথিভুক্ত রয়েছেন। এই রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বছরে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ব্যয় করেছে। আইজিএম হাসপাতালকে একটি পরিষেবার নোডাল কেন্দ্র হিসেবে রাখা হয়েছে।

0: অনুষ্ঠানের প্রতীকীভাবে মুখ্যমন্ত্রী নিজ হাতে এক হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীকে এমিসিজুমাব ইঞ্জেকশন প্রয়োগ করে এই চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে ২৫ বছর পূর্ণ করছেন। জনসেবা এবং সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় সার্বিক সুস্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করার উদ্যোগ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: সুস্বাস্থ্যই মানুষের জীবনের অন্যতম সম্পদ। আর্থিক কারণে যাতে কোনো পরিবারকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয় সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পেতে পারে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নির্ধারিত চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় বহন করা হয়। এছাড়া ৭০ বছর ও তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে আয় নির্বিশেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী। আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য সুরক্ষা ও সবার জন্য উন্নত চিকিৎসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ুষ্মান ভারত, সুস্থ পরিবার, সুস্থ দেশ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনবে। এই উৎসব জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের অগ্রগতি সংকল্পকে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করেছে। সারা দেশে ১০০টি জেলায় কৃষিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর এই দিনে প্রকল্পটি চালু করা হয়েছিল। জেলাভিত্তিক কৃষি চাহিদা মেটাতে এই প্রকল্পটি ১১টি মন্ত্রক এবং বিভাগের ৩৬টি কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে একত্রিত করেছে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগান এলাকায় লায়ন্স এবং লিও ক্লাবের উদ্যোগে দুর্গোৎসবকে সামনে রেখে হাট বাজার কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে এলাকার আর্থিকভাবে অসচ্ছল নারী পুরুষদের পছন্দের সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সদর মহকুমা আইনি পরিষেবা কমিটির সহায়তায় আজ আগরতলা জেলা ও দায়রা আদালত ভবনের কনফারেন্স হলে সর্বে ভবন্তু সুখিন শীর্ষক এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল আসন্ন দুর্গোৎসবে অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি ৪ দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান করে। ওপেনার বিক্রম কুমার দাস ৫০ রান করেন। জবাবে স্বাগতিক হায়দ্রাবাদ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২১ রান তুলে নেয়। ত্রিপুরার সন্দীপ সরকার ৪৪ রানে ৪টি উইকেট পান। আবহাওয়া: আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হাজরা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় ১৩,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি ৪ দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয়।

0: আর তাকে হিন্দি, ইংরেজি এবং ১১টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী গোলা শহর, এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ভাবনা অনুষ্ঠানে। আজকের বিষয়, জীবনের উদ্ভাবে প্রাকৃতিক পরিবেশ নিয়ে বলবেন পলাশ দে।
2: বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞান ভাবনা আমাদের আজকের বিষয়, জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, বলবেন শ্রী পলাশ দে।
3: জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, জীবনের সূচনা হয়তো খুব দ্রুত হয়েছিল, হয়তো বা কোনো বুদবুদ থেকে, হয়তো বা সমুদ্রের গভীরে বা মহাশূন্য থেকে জীবন নেমে আসে পৃথিবীতে। পৃথিবীতে জীবনের আবির্ভাবের মতো ঘটনা হয়তো বিস্ময়ের, নয়তো দুর্ঘটনা, অথবা ভিন গ্রহে জীবের পৃথিবীতে এসে প্রাণের সঞ্চার করেছিল। এ সমস্ত সম্ভাবনার একটাকেও অস্বীকার করা যায় না। মোটরগাড়ির মিস্ত্রি গাড়ির সমস্ত যন্ত্রাংশ জুড়ে একটা মোটর গাড়ি তৈরি করতে পারেন। পক্ষান্তরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, শর্করা, লিপিড এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে সজীব বস্তু তৈরি করা জীববিজ্ঞানীর পক্ষে নিতান্তই অসম্ভব। কারণ পরীক্ষাগারে অত্যাবধি জীবনকে পুনরায় সৃষ্টি করা যায়নি। সজীব বস্তুর উপাদানগুলো ভালোভাবে জানলেও সেই উপাদানগুলোকে একত্রিত করে তাকে সজীব করার উপায় আজও বিজ্ঞানীদের অজানা। ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ ইনস্টিটিউটের রবার্টসন এবং জয়েসের কাছে উপরোক্ত অজানা বিষয়টা যদিও সত্য নয়, কারণ এই বিজ্ঞানীরা RNA এর অংশ বিশেষ সংশ্লেষণ করতে সক্ষম হয়েছেন। RNA কে জেনেটিক বিজ্ঞানে মূল অণু হিসাবে ধরা হয়, কারণ এই অণুটির প্রকৃতি প্রদত্ত বিশেষ গুণ হল নিজেই নিজেকে অবিকল অনুকরণ করতে সক্ষম এবং পারদর্শী। নিজস্ব পরিবেশে জৈব পদার্থ সৃষ্টি করতে সক্ষম। RNA অবিকল নিজের প্রতিরূপ তৈরি করে, তারপর কিছু সময়ের ব্যবধানে তৈরি হওয়া প্রতিরূপের বিবর্তনের ফলে তার মধ্যে নতুন এবং অপ্রত্যাশিত রাসায়নিক গুণের উদ্ভব হয়। এভাবে কি জীবনের সূচনা হয়েছিল, কোথায়, কিভাবে এবং কখন জীবনের সূচনা হয়েছিল, সেটাই রহস্যের। RNA অণু কি জীবনের অভিমুখে প্রথম পদক্ষেপ? এসব প্রশ্নের সঠিক উত্তর পাওয়া নিরলস প্রচেষ্টা বিজ্ঞানীরা আজও করছেন, কিন্তু লক্ষ্য এখনো অধরা। তিনটে আবিষ্কারের পর RNA এর সুপ্রাচীন অতীত জগৎ সম্পর্কে ধারণা আজ সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা জেনেছেন প্রোটিন সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া এক বিশেষ ধরনের RNA দিয়েই হয়। অ্যামিনো অ্যাসিডের সঙ্গে প্রথম উৎসেচকের বন্ধনী তৈরির পর উৎপন্ন পদার্থটিকে অন্য কাজে লাগানোর প্রতিক্রিয়াটি RNA।

এ দিয়েই হয়েছিল। নিউক্লিক অ্যাসিডের অণু হয়তো প্রথম জৈব অণু যা নিজের অবিকল প্রতিরূপ তৈরি করতে এবং অনুঘটকের কার্যকলাপ বজায় রাখতে সক্ষম হয়। জয়েস এবং অন্যান্য বিজ্ঞানীরা নিশ্চিত যে পরবর্তী সহস্রাব্দে আগেই জীববিজ্ঞানীরা নির্জীব অণুটিকে প্রাণবন্ত করার সমস্ত বাধা দূর করতে পারবেন। যখন তারা এটা করতে পারবেন এবং তারা সম্ভবত নিজেদেরকে জিজ্ঞাসা করবেন, জীবন শুরুর অত্যাচার্য বিষয়টি কি একই সময়ে সংঘটিত হয়েছিল, অথবা পক্ষান্তরে জীবন কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফল যা খুব সাধারণ এবং অনিবার্য, তাহলে এমন প্রক্রিয়া নিশ্চয়ই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে হতে পারে এবং এখনো হয়তো বা হচ্ছে, যার খবর আমাদের কাছে নেই। পৃথিবীর সৃষ্টি আজ থেকে প্রায় 455.5 কোটি বছর আগে হলেও এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে অতি ক্ষুদ্র জীবদেহের ফসিল প্রায় 350 কোটি বছরের পুরনো। এই ফসিল হল স্ট্রোমাটোলাইটিস, পাথরের উপরে জমা হওয়া অতি ক্ষুদ্র জীবের কলোনি দিয়ে যাদের গঠন। এছাড়াও পৃথিবীতে প্রায় 380 কোটি বছর পুরনো মাটির স্তরে পাওয়া গেছে সক্রিয় জীবনের চিহ্ন। প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীতে জীবনের সূচনা যদি হয়ে থাকে, তাহলে এর সূচনা হওয়ার প্রাথমিক বিষয়গুলো তৈরির কাজ আরও অনেক আগেই শুরু হয়েছিল, যখন পৃথিবীর বহির্ভাগ প্রায় 430 কোটি বছর আগেই শীতল হাওয়া শুরু করেছে মাত্র। পৃথিবীর আবহমণ্ডলে জলীয় বাষ্প বৃহস্পতি গ্রহের কক্ষপথে ছড়িয়ে আরও অনেক দূর থেকে ধূমকেতু বয়ে আনা কার্বন সমৃদ্ধ গ্যাস, অত্যাধিক জটিল রাসায়নিক পদার্থ মিলেমিশে জীবন সৃষ্টির সূচনা করে। সজীব বস্তুর মধ্যে সর্বত্রই বিদ্যমান এবং জটিল রাসায়নিক অণু কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সান্নিধ্য থেকে ক্রমশ পরিবেশের সাথে অভ্যন্তরণ হয়ে উঠে। কোটি কোটি বছর পর সৌরবিকিরণে এবং পৃথিবীর অভ্যন্তরে তাপের প্রভাবে অনুঘটক হিসাবে কাজ করতে এবং নিজেদের অবিকল প্রতিরূপ তৈরি করতে সক্ষম অণুগুলো প্রথমেই বেরিয়ে আসে। এই চূড়ান্ত ঘটনা হয়তো প্রায় 380 কোটি বছর বা আরও আগে ঘটেছিল, কিন্তু তখন জীবন শুরুর প্রাককালে কেমন পরিবেশ, প্রাকজৈবিক তরল মিশ্রণের প্রাকৃতিক রন্ধন ক্রিয়া হয়েছিল সেটা আজও বিজ্ঞানীদের অজানা। 1953 সালে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানী স্ট্যানলি মিলারের অদ্ভুত পরীক্ষায় বিজ্ঞানী মহল একেবারেই নড়ে চড়ে বসলেন। তিনি একটা বন্ধ বড় পাত্রে রাখা অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্পের মিশ্রণের মধ্য দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গন পাঠিয়ে কৃত্রিম বজ্রপাত সৃষ্টি করলেন, যার 2 সপ্তাহের পরে এক অভাবনীয় পরিস্থিতি নজরে এলো। পাত্রের অভ্যন্তরে বর্ণহীন তরল একটু একটু করে লালাভ বাদামি রঙের হয়েছে। সেই তরলকে পরীক্ষা করে মিলার 2 রকমের অ্যামিনো অ্যাসিড পেলেন, এলানিন ও গ্লাইসিন। তারপর থেকে মিশ্রণের উপাদানের ও কৃত্রিম বজ্রপাতের শক্তির তারতম্য ঘটিয়ে এই পরীক্ষা বহুবার করার ফলস্বরূপ 20টির মধ্যে অন্তত 14টি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তার সঙ্গে উৎপন্ন হয় হাইড্রোকার্বন, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, শর্করা, চিনি এবং পিউরিন সহ অন্যান্য জৈব রাসায়নিক যৌগ।

বর্তমানে গবেষণায় জানা তথ্য হলো পৃথিবীর আদিম আবহমণ্ডল জীবনের জন্য যতটা বিরূপ ও প্রতিকূল মনে করা হয়েছে ততটা মোটেও ছিল না। বরং কার্বন ডাইঅক্সাইড, জল এবং নাইট্রোজেনের সমৃদ্ধ মিশ্রণের মৃদু জারণ ক্ষমতা ছিল। এই উপাদানের মিশ্রণের থেকে কৃত্রিম পরিবেশ পরীক্ষাগারে উৎপন্ন রাসায়নিক যৌগের পরিমাণ খুবই সামান্য। প্রাকযৌগিক তরলের উষ্ণ ও অনুকূল জলীয় পরিবেশে প্রাকৃতিক রন্ধন ক্রিয়া হয়েছিল, যা ছিল একেবারেই ভুল ধারণা। বিশাল আগ্নেয়গিরি ও উদ্গিরণে ভরা ভূত্বক এবং মহাশূন্য থেকে ধেয়ে আসা ধূমকেতু ও উল্কার আঘাতে ক্ষতবিক্ষত পৃথিবী নেমে গ্রহটির নরকীয় আকাশের নিচে জীবন সৃষ্টির উপাদান তৈরি হয়েছিল। প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীর বুকে 100 কিমি ব্যাসের মহাজাগতিক বস্তুপিণ্ড প্রতিনিয়তই আছড়ে পড়ার ফলে সমুদ্রের কিছু অংশ বাষ্পীভূত হলেও জীবনের সূচনাকে স্তম্ভ করেছিল। এই কারণে 380 কোটি বছর থেকে 390 কোটি বছরের মধ্যে আমাদের পৃথিবীর অন্ততপক্ষে 5 থেকে 10 বার বন্ধ্যাকরণ হয়েছিল। তারপর বন্ধ হয় মহাকাশ থেকে পৃথিবীতে অসংখ্য ছোট বড় পাথরের বর্ষণ, অবিরাম পরমাণু বোমাবর্ষণ, যার কাছে হার মানে। যদিও পৃথিবীতে মাঝে মাঝে এমন ধরনের বড় পাথরের বর্ষণ হয়ে থাকে, বর্তমানে সারা বছরে 1 লক্ষ টন উল্কা ও মহাজাগতিক ধূলিকণা পৃথিবীতে এসে পড়ে। প্রত্যেকটা খসে পড়া নক্ষত্র অর্থাৎ উল্কাপাত আমাদের শিহরণ জাগানো অতীতকে স্মরণ করায়। আগ্নেয়গিরির অগ্নুপাত ও গ্রহাণু সংঘাত হয়তো জীবনধারণে দুঃসাধ্য করার প্রথম পদক্ষেপ। পৃথিবীতে হয়তো জীবন সৃষ্টি হয়েছিল আকাশ থেকে উল্কা ও ধূমকেতুর বর্ষণে। আগে ব্যাখ্যা করা রাসায়নিক বিবর্তন ছিল উল্কা, গ্রহাণু ও ধূমকেতুর প্রবল বর্ষণের কারণে। স্বল্পস্থায়ী ধূমকেতুর অর্ধেকটাই ছিল জলীয় বরফের উপাদানে তৈরি। যদি মহাশূন্যে বিচরণত প্রতি 100টি পিণ্ডের মধ্যে 10টি পিণ্ড পৃথিবীতলে আঘাত করে এবং সেগুলো ধূমকেতু হলে বর্তমানে সমুদ্রতল আজও অনেক উপরে থাকত, তবে আজও এটা বিতর্কের বিষয়। মহাশূন্য ভ্রমণকারী গ্রহাণুদের এ ব্যাপারে একেবারেই বাদ দেওয়া যায় না। 28 সেপ্টেম্বর 1969 সালে অস্ট্রেলিয়ার মার্চিস্ট অঞ্চলের আছড়ে পড়া গ্রহাণুতে বা মহাশূন্যের পাথরে গ্রাফাইট, 78টি অ্যামিনো অ্যাসিড এবং 250টি বিভিন্ন হাইড্রোকার্বন তৎসহ বিস্ময়কর 5টি নাইট্রোজেনের ভিত্তিতে গঠিত DNA পাওয়া গেছে। এই 5টি DNA হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। একথা অনস্বীকার্য যে অবিরাম গ্রহাণু ধূমকেতু ও উল্কাপিণ্ডের বর্ষণজনিত বিপদের কারণে পৃথিবীতে জীবন শুরুর প্রক্রিয়া বহুবার ব্যাহত হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রের তলদেশে নিরাপদে থাকা রাসায়নিক পদার্থগুলো হলো ব্যতিক্রম। প্রায় 50 বছর আগে প্রশান্ত মহাসাগরের তলায় আবিষ্কৃত হয় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত লাভার উৎপত্তি, জলের অস্তিত্ব, যে তাপমাত্রায় যে সমস্ত সজীব পদার্থ পুড়ে যায়, সেসব সত্ত্বেও আর্কোভ্যাকটেরিয়া সমুদ্রের ফুটন্ত জলের সন্নিকটেই পাওয়া যায়।

0: 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনবিহীন অবস্থায় সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকে। অর্থাৎ আদিম আবহমণ্ডলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড ও সামান্য অক্সিজেন থাকা সত্ত্বেও আদিম জীবন ওই পরিবেশেই রীতিমতো লড়াই করে বেঁচেছিল। উচ্চ তাপমাত্রার প্রতিকূল পরিবেশে রীতিমতো যুদ্ধ করে জীবনের বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য। 150 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রায় প্রায় সব জৈবিক অণু ধ্বংস হলেও এই পরিবেশের মধ্যে আবেগ ও ব্যাকটেরিয়া বেঁচে থাকার উপায় বের করেছে। হয়তো তার প্রোটিন অণু বন্ধনী আরও অধিক শক্তিশালী হয়েছে, হয়তো ডিএনএ এর সর্পিল তন্তু উল্টোভাবে পেঁচানো হয়েছে। তাহলে বলা যায় আদিম পৃথিবীতে সমস্ত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও প্রথম জীবকোষ শিখেছিল কোনো মতে বেঁচে বর্তে থাকার উপায়। মহাসমুদ্রের তলায় জলের উষ্ণের উৎসেই কি জীবনের সৃষ্টি, নাকি মহাজাগতিক বিপদ এড়াতেই জীবনের সেখানে বেড়ে ওঠা? এতকাল পরেও প্রশ্নগুলোর সদুত্তর আজও পাওয়া যায়নি। অধ্যাপক গ্রাহাম কিয়ার্স স্মিথ বলেন, জীবনের প্রথম সংস্কার আগেই কাদামাটির জগৎ থেকে সজীব পদার্থ নিজেকে অনুকরণ করার মাধ্যমে নিজেকে বৃদ্ধি করার ক্ষমতা অর্জন করেছিল। কোনো এক সময় কাদামাটির গঠনের মধ্যে জৈব অণু বিশেষত আরএনএ এর সংস্থাপন হওয়া এবং সময় অতিবাহিত হওয়ার পর থেকেই জৈব অণু নিজেকে অবিকল অনুকরণ করার প্রক্রিয়া শিখেছিল। তারপর কিভাবে ডিএনএ অণু আরএনএ অণু থেকে অনুকরণ করার প্রধান দায়িত্ব গ্রহণ করল এবং জৈব অণু থেকে জীবন্ত কোষ কিভাবে তৈরি হলো তা আজও মানুষের অজানা।
1: শুনলেন বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞান ভাবনা। আমাদের আজকের বিষয় ছিল জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, বললেন শ্রী পলাশ দে।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান, সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে নজরুলগীতি, শিল্পী অনুপ জালোটা।

এতক্ষণ শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে, শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। আজকের একক ছবি মায়ের আশীর্বাদ, এবারে শিল্পী আশা ভোঁসলে।

এতক্ষণ শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন এখানে শেষ হল। আজ শুনলেন একক ছবি মায়ের আশীর্বাদ থেকে নেওয়া বিভিন্ন গান। আকাশবাণী গোলা শহর, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ এতে প্রথমে তরি, পরে ভীম পলশ্রী এবং পরে পূরব রাগে সানাই বাদন শুনবেন শিল্পী উস্তাদ বিসমিল্লা খান।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে তরি, পরে ভীম পলশ্রী এবং পূরব রাগে খে সানাইবাদন শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ বিসমিল্লা খান। আকাশ পানিকোলা শহর এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানে প্রতিভা ও ক্ষমতা ভারতের যুব সম্প্রদায়ের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নেপালের গোর্খা জেলায় হড়পা বানের পর কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং

0: বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ে আইআইটি মাদ্রাসে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামো উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এদিকে আইআইটি মাদ্রাসের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গাডোরিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতের প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যতই নয় বরং বিশ্বের ভবিষ্যৎকে গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
1: বিকশিত ভারতকে লিয়ে যে নয় আইডিয়া চাহিয়ে, যে নয় সলিউশন চাহিয়ে, উনসে ভারত হি নহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড ইউ হ্যাভ দ পোটেনশিয়াল টু প্রোভাইড দিস দোজ সলিউশনস।
0: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে, প্রকৌশলী পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানি 11 গুণ বৃদ্ধি পেয়েছে।
1: आज कंपोनेंट से टेक्नोलॉजी और फिनिश प्रोडक्ट का और राज्य में केंद्र सरकार प्रोडक्ट चेन को मजबूत कर रही है और इन्हीं कोशिशों का परिणाम है आज हम दुनिया के सेकंड लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है। 2014 से अब तक हमारे इलेक्ट्रॉनिक्स एक्सपोर्ट 11 टाइम्स बढ़े हैं, हमारे डिफेंस एक्सपोर्ट 50 टाइम्स बढ़े हैं और हमारे इंजीनियरिंग एक्सपोर्ट ने भी नया रिकॉर्ड बनाया है।
0: প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে। তামিলনাড়ুর উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বদলাতে পারে কিন্তু রাজ্যের অগ্রগতি এবং জনগণের কল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার অব্যাহত থাকবে। তিনি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করবেন। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া নিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে, এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং কারো কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেটিও নিশ্চিত করবে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলিতে সাধারণ মানুষের উপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না, এমন দ্বিমুখ

0: আচরণের জন্যই এরম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে বলেও তিনি জানান।
1: The OHCHR's concerns are unwarranted and constitute an unacceptable interference in the internal affairs of India. We also note that the OHCHR has an approach of extreme selectivity when it comes to public positions. Violent responses to protests in our neighborhood have gone uncommented, as indeed have law enforcement actions in its own vicinity. Such double standards only erode the credibility of its standing and contribute to the loss of faith in multilateralism.
0: Ek khobor prochorito hocche Akashbani theke. আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI এর আধিকারিকরা প্রায় 8 কেজি সোনা 3টি জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে। এই সোনা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। DRI এর একটি দল পশ্চিমবঙ্গের হুগলির ডানকুনি টোল প্লাজায় একটি 4-চাকার গাড়ি থেকে 9 তারিখ ভোরে 6.8 কেজি ওজনের 50টি সোনার বার উদ্ধার করে। তদন্তে জানা গেছে 4 জন বাংলাদেশ থেকে ভারতে ওই সোনা পাচার করছিল। অন্যদিকে একই দিনে মালদা টাউন রেল স্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে আসা যাত্রীকে আটক করে DRI আধিকারিকরা তাদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 1 কেজি বিদেশি সোনা বাজেয়াপ্ত করে। 2 স্টেশন থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অঞ্চলের সংঘাত বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী আজ বিমান সংস্থা, বিমান পরিবহন কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন, মক্কা ও মদিনা নগরীর সেবায় নিয়োজিত বিমানবন্দর ও আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। নেপালের গোর্খা জেলায় বুধী গণ্ডকী নদীতে হড়পাবানের পর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত 9 বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। 5 জন এখনও নিখোঁজ। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, 4টি হেলিকপ্টারে 82 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন একে অপরের জ্বালানি কেন্দ্রগুলিতে আক্রমণ বন্ধ রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতের উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপ রাইফেল পিস্তলের পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে মোট 240.6 স্কোর করে শীর্ষস্থানে থাকেন তিনি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে 224 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 223 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 13 ওভারে 4 উইকেট হারিয়ে 123 রান তুলেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এখন শুনুন লোকগীতি, শিল্পী তাপসী রায়চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন তাপসী রায়চন্দ্রের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কৈলাস শহর এখন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: This is Akashwani. I am Reshma Tiwari with the World News. The headlines. India rejects UN Human Rights Body's remarks on New Delhi events, cites double standards and unwarranted interference in its internal affairs. An Indian national killed and 10 others injured in Riyadh airport attack in Saudi Arabia. New Delhi condemns repeated attacks on Riyadh airport. Flash floods hit Gorkha district of Nepal. Over 80 people rescued so far, 5 missing. Indian shooter Udayveer Sidhu wins gold in men's 10-meter air pistol event at ISSF World Cup in Cairo. India today called out Office of the High Commissioner for Human Rights.

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী গোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 12 অক্টোবর সোমবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ভোর 6:02 অমৃতবাণীতে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা 11টায় সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12টা বেজে 5 মিনিটে শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। 12টা বেজে 30 মিনিটে আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1টা বেজে 5 মিনিটে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1টা বেজে 30 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1টা বেজে 40 মিনিটে শুনবেন গজল। বেলা 2টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2টা বেজে 15 মিনিটে শুনবেন লোকগীতি। 2টা বেজে 30 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3টা বেজে 5 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে রয়েছে কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7টা বেজে 45 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7টা বেজে 55 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8টা বেজে 10 মিনিটে শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8টা বেজে 30 মিনিটে শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9টা বেজে 15 মিনিটে শুনবেন আধুনিক গান। 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, এতে খেয়াল শুনবেন। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান। 10টা বেজে 20 মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 55 মিনিটে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 33 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।